লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই পড়া মিনিট ফকেপ চকসি রেডিও কার্যুকে দু আনরা দাফান নেলি দহমিং লেংপি কারডম নাম্পা জিরিকসি পিনিকে চেংসিয়া ট্রান্সমিশন ইংপু পনিকলু পিনি জাখং নিফাই ইংকয়রাকে থম থেমান আর্নি জাইমেকে ব্যাং লাকে এফএম বেনালং পেন মেগাহার্টজ ফারোই সিরা তকবর সিরকেপ লাপেন নিউ সোনের এপ আলং বেন তানাং লিতুম আকাশবাণী ডিফুয়া স্টেশন জাইমেক আরজুলং ইকজি পিনি কন্ট্রোল রুম আলং সাই আর পুকে দেং আ্যাং আমেন কি ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট এসিস্টেন্ট আসাই কে ক্লেম আ্যাং সোনালি ইংলেংপি লাপেন ব্যাংফু ব্যাংফি কেপন কেওয়ান আ্যাং সার্কলিং টিসু

জি লাভেন পরফা হিনি রামি থমকে পর উইবিদ ভারতীয় জাইমেক আর্জিং থুলংজি পিনিয়া ফ্রাংসি আর ট্রান্সমিশন লংকে রত কপার জুজি আজাইমেকে লাপোয়ান হেলু নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই থ্রগ্রামিত ফপ লেংলোতে দিল্লি বেনকা বাচিত্যাগ ইংলিশ আবির্তা আর্জিক লংজি

0: lapuan por nang litum kang dukar do malun ajai meng deng along pen asona sonalun rg long tanglu lake akashwani diphu non studio ghuria por porphai program ni thom ke prapho pleng tanglu adun thu pinia hirji rajai meng deng along athir terang hirji ki hir rg xina
1: Niliman ke atir terang nilipo amen ke mongorsing terang nilipai amen ke korpona dokpipi nili not indensisi charlibom nili school kidun amen ke damba school higher secondary school Pini Nili Kishirji Ahirji Amen ke Aot Kimi Eot Adu Misen Nangji Aot Adu Kimisen Aoso Apan ke Baduta Aningdok Lapen Inghon Aot Adu Kimisen Aoso ke Lam Juno Ningjeje, Chubaibe, Chonghuhe, Bang, Ben, Chibuhonghe, Apen, Api, Apo, Alam, Patipekpe, Aot, Adur, Kimisen, Aosu, Ke, Alam, Ahumon, Do, Api, Apo, Apan, La, Akete, Tum, Apan, Aman, Pi, Aot, Adur, Kimisen Aoso Ke Kaikita Kido Che Pe Klar Chen Aot Adul Kimisen Aoso Ke Lo Kicharli Aninghang Pime Lapen Arnivang Ta Lo Charlidun Lapen Lo Kitan Atung Alam Ardu Gardom
0: lapona por nang litum athir terang hirjir ki hir arjig long tanglu lake akashwani diphu ison kenang sot kapachni alam jir arjig tha akashwani diphu jai me karjudunji afan arniwang ta ada por phai troxira minit ke pen por phai sir kep an lapen arni kang sam por phai pho pen por phai trokra achitim an akashwani diphu jai me youtube live streaming akera pen nang litum arjulong ikji lapen akashwani diphu jai me ke do an kar judun ji afan ada por phai phoramit phoke ba por pena jo por phai kep an fm ben along pen megahertz pharoi sira tobor sir kep lapen news on air app akira pen ta nang litum arjulong igji lapen an par da kachini ji afan facebook twitter instagram youtube along pen ta nang litum akashwani diphu along humridam iktami nalitum jongsi kachuning rialunjir arjing tung pulote alom bilom ajai mekalongle whatsapp nanglo ignon whatsapp number ke sirkep pli troxy trok narkep narkep phaiwe phaiwe narkep pho ruithule thotpo 9476880085 whatsapp alongke tok nangji ke lapuhenlo jai mek amen alom bilom কোমাৎসি কে লুন্মা লুন্সে পি লুন্সে পো আমেন আলুনালাম থে আসাপসো টকনাংজি কার্যুকাংটুং আতুম কেদোয়া দেমমাতে আরং আমেন লাপেন কার্যুকাংটুং আতুম আমেন আলম বিলম আজাই মেকে ইরুয়েলং বাতাহিনী সিরত পারজুচত লাকে ভোমকরু আর্নি আদা পরফাই নারকেব রামি থমকেপ লাপেন আজো পরফাই সিরকেব রামি থমকেপ আপর কেনাং সৎকাপাচিনিয়ালাম জিরকে লাপোয়ানিক চলো

0: hi thia long jui phun ang bong ke nang li ta ki chun bu sinang li chi ma tha ik lo ma
1: sa la ne li ki chun bu chi che them long lo ong lo ma son chu jor long lo
0: kan nang sai lo ma ti
1: nang sai lo
0: kala
1: onte na so as kubet si sup picket pho picket truck na son ta long lok
0: kalang
1: si la ke joy ke pen ili ke klem asai lo
0: kalang
1: na pen na so mom lo ani pading iji athe ke meta pacho che la pen i so mom ani pading oji i roi bak ti thor me nai pulo tang te asterik sit pudo na so ason pido nang ji na jog dun chok lo tang te a mom te aso teng tang klong khanya po jong jong ili in thu ta me ching lok le lo na pen aso bang jo
0: ไอ้สเตอร์กิสจองซีพีเปดพอละแต่อมอมดิตาเมคทอลตังเตนซอนอักดํานังคลูเอดจิอ้ายอกุงกุงนังคลูเอดปอเมบดับกลางเฮมินิทแกมินิทเรพอละตังเตสวมอมเปนอีกเดจิกําลังดีปิกลอกิไฮนอนบังกําลังลีมอมอเมลูร์กุซอนซิกะซิมารมาลาบังกําลังลีนังทันอีกเลอปอซีมอมอเมลูร์เปนอันปาร์นังลีกูพีพีตุลังกะซิมารนอนมาลาฮอเนลีนังลีกิเทมอมอเมลูร์เปนบัดเดอซองกะเปรกเปรกซอนกะจาลีดําลองกะลันลอจอยกิเปนอีลีกะซะลาม
1: Surf polonte hala surf akene sub excel putame excel biduno tangtela ketum sub excel fancy pusi fudun post tame selam le ko fanetum detergent powder polo na penadak detergent powder along ke mopen poson se son kepen son crenia son pangboidun me kimikera son loklo kimikera son loklo na pen kimikera son langdam polonte iningdo at e tame adhek ining ke do an nilitum ke klem long among pen ke la dalamais po isyo hormudo dalamais po na ke min safa duka salam sabuna duka salam min apolo la na solo kot ke ine geolite po do geolite po do na penako SPPT po do SPPT po isi kimikir hormudo na pen SBT po ta isi kimikir penan son kepen son krena son itum salam ime
0: tangte lahaya hormung kapang buhi hake hai chihuman

0: কহৰম বাঁকে জাষ্ট 5 গ্ৰাম লচুন দুজি
1: লচুন দি
0: নাপেন ভৰিক পুম্পেন এপু ভৰিক লা বাংটা 200 গ্ৰাম আনবেজি নাকে ননমাত লা এলি তুম নহলে নাম দাম সিস্টামে লাস ইসি আখিত কিট পুসি তুমি পুপু মানে ইসি একুয়েলেন্স ইসি কাবু নাই ইপাত পাতা ইডাত যে ফান খে ইসি আ পেকেট নাম পিডুনজি ওয়ান কিট পুপো ডিটারজেন্ট ওয়ান কিট পুপো কেলা ওয়ান কিট আলং সে কপি এবং সে সাব এক্সেল সে বুনাই পুলন্তে সাব এক্সেল হরমু আন সনক্রেহিনিয় সন্ডার নাম পিডুন প ইন দিদা লাদাক দো প সনক্রেহিনিয় সন কে হাদাক নাম নাম পিডুন প এটম ভারত ট্রেডিং কর্পোরেশন অলং লে এন্ডাম পুস্তামে পেন্ডারাক ডিমাপুর কে নাগা ইউনাইটেড ভিলেজ ক্রিস্টিনা কেমিক্যাল শপ লাদাক জয় কে পেন আপেন ডাঙ্কান বস্তি অলং তে লাদাক দো কিলং জয় কে হাই বাংকে
1: দীপু মাত কে লাহায়া যতন নন মাত কে লং ই গেলাং মাত
0: দীপু আহদি সি শর্মা স্টোর পুডো ডাক দীপু বোজালা লং মাত সমে নন কে লাস স্টোর বাং আবে ইগদালো আমি সিতামে নন জয় কি পেন এটুম কে লং নামি ফান মাকে জেরসং আসং লং এটুম লং নামজি জেরসং আসং লং হাদাক নন কি অং দুং কি মিকেরাসন হাদাক ওয়ান পো নাকে সেরাব গ্রুপ তুম ফান কুমা মান জয় কি পেন কি এন নামজি বা লং কাপ্রে কে দাম কে চলং থেক থে তুম ফান না দাক এন নাম জি আদিম দো ওই ওই পুসি অং নো আরার ফানেলিতা নিং পেঠে দুন দো
1: ওই ওই
0: চং পুরে বসন্তে বেপার চকলেম রে বসন্তে মেঠা হেম হোম ইন্ডাস্ট্রি নসন চিসলাম রে পুলোটাংতে জয় কি পোল আপেন আলে দো পো পুসি কমাথা দাম
1: কলাং কলাং তাংতে ননলা নাংলি গুলাত সো লাসো আবার সাই নাংলি কো আন পিলো ননাসন লা নাং কি নাম দুন গাং তুঙা তুমা ফান আহেম কি থন দাম লা পুসন আবার সাই তানাং লিপি ইগমা
0: ননমাত আহেম কি থন দাম লাসন কে আবেলা স্তমে কে বাং অনু অতম না কি ডিমান্ড না কি হাং দো পসে আহত পেন আহেম থন নাম কক থাদু আলং পেন কে পুরি লক প এন আল আন নাই ফুলনতে লাসন এলং লং নি আদিম সঙ্গে থাম দল সামে আনি বাং কে থাম লং
1: লাইলামে
0: কিনা দু পোলটে নিতুম থাম পো
1: কালাং কালাং মে পিকলো কে হাই নাং চুরু পিকলো নাং লিফান তাং দি নাং লিলা সো আসাই কে পাং চেং আহুত নাং লি কিসুং কে চে টং পু নাং লি কে চে থেক লং লা পুসন দু ইগ মালা হ
0: লা সো কিসুং নাই কে কে চেং সি কিসুং কে চে টং মাদাং তে কমা থা দাম কে চিনি দাম আতেং লে পুতে লা হ্যালো কে চার্লি দেলো
1: কালাং
0: বন্স তামেন মেন আহর মু কে চে পাল্লো ইফান শিক্ষা ওলো
1: কালাং
0: সেটামে কে চার্লি আতেং পেন ইনিং কে হা আতেং পেন কে পেপ্লেং নাং কক পো আর পেন পসি বর ইলো জংসি আলি ইলি আলি দোনাই পুলংতে হেলোবিং আদিম বুতা দাম নাং কক পো না পেন কো না সিকি লং ই মা জয় কি পেন লা আদিম হাই হুই রিতালিপ নাং পো না পেন রিতালি পনসি কো নন বাকে জয় কি পেন কি লং আবার সাইতা দুলো নন বাকে সি কি চেং আকু কে সুং পিগলো নেলি হরমু কো না সি লং পো মা পুলো সামে আফি ফি হি হি রিল আমার নন বাকে পুপু চে কন্টেক্ট পো বাং হেমলং না থন কক সন ফংসি অমু ল পসি ইলি গুহাটি তামে কলকাতা তামে লাহাই বাকে ইলি তুম অর্ডার লক পো কে হেম নাং থন কক আসাম লক অপসে হরমু কি লং ইয়ে ফান বাকে নন লমাকে সুং থু থে দাল
1: কালাং কালাং তামে লাপু কে কর পেন কাসি মার হরমু হিথি লং জুই ফুন আং বং কে নাং লিতা কি চুন পুসি নাং লিচি মাথা ইগলো মা
0: সন নেলে কি চুন পুসি চে থেম লং ল অং লং সন এ চ জ লং ল
1: কালাং সাই ল মাতি
0: নাং সাই ল
1: কালাং
0: লাপে নে নিং চে পারং ই ও তুম স্তামে
1: কালাং কালাং ই তাং দে নাং লি লাহাই কি ক্লেম কি দাম আলাম নাং লি পিন নাং আচি থান ল পটসি নাং লি উবি কি মিয়া তুম ভানাং লি কুপি সি লাসো আলাম পে নাং লি কি থান গাং তুং
0: নেলি উবি কি মিয়া তুম ফান পে আন নিং পারুং কাং তুং মাতাং তে সিলাং দাম পলাতে নি চেপা জাং জে পুলি পুলা জাসতে হেনোনে থেকে এলি তুম আবাং ফুটিন সামে লো চালি লো সামে আবাং তিনলে লো চালি পেন ওরেং আর সাই কিলং এট জি লা পোকালি আপসি ওরেং আর সাই চুরি দুন বম চুরি দুন বম পেন জং সি লং লেদ পুসি তামে বা ওরেং আর সাই লং লে কো পুস্তামে লাই আসাই কে তুম চকলেম মে হেম তো লুন পেন চকলেম পেন রিসোই জাং আতুম সামে ডাক পেন চপালং পেন কলেজ লে দুন জি পটা লা ডাক পেন এসন সনি পেন টাঙ্কা কপালং জা তুবার ডাক্তার দো আপসি রিসোই জাং তুম তা লাই মাথা পেন জং সি ক্লেম পন বা নেতা চকলেম নুনি পুলং তে লাতা এসে আর সাই ল ওরেং আবার সাই কিলং এট জি কালি আপসি ওরেং আবার সাই লং লে পেন pen stame elitami thanga hemtun ka chupu che ija phan ba ke bhata asia tobar puneli mathada
1: a ho pediglo
0: la pen la boring our side campaign puloi tum anutini long pet pe posi om lo ariso ja tum adet ka prek matang te ahawar ka prek si dampo kam chong dadun po halar dotike tangkat posa long lut po semahala mata

লাগে আকাশবাণী দীপু নাংলি তুমকার জিক বম লাগে এফ এম বেন মেঘাহার্জ ফারুইসিরা তবর সির কেব লাপেন নিউ সনের এ বাকিরা পেনস্তামি নাংলি তুম জামি কে দোয়ান আর জিগ লংজি আদুন্থু কার্বি লিরমিয়ালুন লাপেন আলামথি আজাইমে গংদেং লং আফ্রাংসি আর জিগ সিনা মনি দাতুম আকাং হন জংসি আহক পেট পুলুতে কেদো কেথাক সাই কে ক্লেম কে দাম প্রেকজাম সেতামি কামাথা বেদ আতুম কে জংহে লে মং ওয়ে ওয়াং সেতামি লাতুম কে এক্লাই বেদ মাথা থিপসি দোবেদি ট্যাং তে আর জিগ সিনাং জিতেন তেরাং লাপেন অল্পনা ক্রোপি আতুম কিলুনালুন আলোনালাম থে সেং বি চেখ্যাং উন এ

lapon a por nang litum minuting jai pi ke lun alun arjig long tang lo adun thu arjig thu sena ove ka ching kia hut ning ka che do ka che hang pa mi etum pir the long ason ason a kisung chi chak nang bon se ta bang hini etumang bong le ning ka che choi thip do pulote rupha kham khi un e lasi arjig sinang নিং কাছে দো কাছে হ্যাং পামে এতু মফান আনিং কাপা থেদুন লাবাং সলুন বিজয় লেখে কেলুন আলুন আলুন আলাম থে ব্যাংসো আপিয়র থে

কার্বি লিরমিয়া লুন আজাই মেগাং দেং লং পেন কি জু সে লুন আর জু ইক সিনাং আর নিবাং দোরাপেট জুই রাপেট আতুমাং বংটা কাং হন দোকক তাহাই আর লো সো আতুম পিন সো ফান কে থান কাপারে কে রু কে থাই লাপেন বিদি সোরে কে পি দুন আজয় নিয়ে নিং কাং সাম দোকক তাহাই লাসন থাক থাকসি পিন সো আতুম কাং হন লাপেন কে রাই কম দুন আজয় নি আর সু আতুম তা নিং কাং সাম লাপেন কাং হন দোকক তাহাই লাসন আহু জংসি ব্যাংহিনী তা কাং হন চিচিনি দেট লোটে কোসন জিমা লাবাং সু আলুন লে আর জুইক সিনা মঙ্গল রং পি লাপেন বাড়ি রং ফার পি আতুম কিলুন আলুন চেপু ঠেক ঠেক।

লাগে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পরপর ফাইসির ক্যাবরামির ক্রেপ প্লেংটাংলু আদন্থু হিন্দি লামার জান আলোনা যায় মেঘ আংডেঙালং আফ্রাংসি সুরেশ ওয়াটকর লাপেনাল কায়াকনি কাতুম কিলোনালুন আর্জুইক সিনাং আলোনালাম থে বাবুল দে

0: অল ইণ্ডিয়া ৰেডিঅ' আগৰতলা আলং ইংপুলো লাপেন আসাম আলং ফারুকরে সিরকেপরা থ্রক্সিকে পানিকাল অল ইন্ডিয়া রেডিও ডিব্রুগড় আলং ইংপুলো লাপেন আনপার্টা ফারুকরে সিরকেপরা থ্রক্সিরকেপরা কেথমানিকান মিজোরাম আলং অল ইন্ডিয়া রেডিও আইজল আলং ইংপু পন্থুলো লাপেনকে কার্বিয়াংলং আলং রিয়ালং ফারুকরে সিরকেপরা থ্রক্সিরকেপরা থ্রক আনিকান থাংথাং আচিক্লু নিফাই প্লিয়ারনি আকে হাই আমানকে থে ইউনিয়ন ইনফরমেশন লাপেন ব্রডকাস্টিং মিনিস্টার পি এ সাংমা আরে ডেংপেন্সি অল ইন্ডিয়া রেডিও ডিফু স্টেশন ইংপুলো অল ইন্ডিয়া রেডিও ডিফু স্টেশন ইংপু ডেট পেনাফি রেডিও পেনাজক ইলি তোমালং রিয়া জুতাং জুবাত আলুনবারিম তোমো টকলাং চুটিকি লাপেন কাপ্রে কাপ্রে কাজাইমেক হেই হুই পাচিথাং পনলংলো ইন্ডিয়া ব্রডকাস্টিং ডে কেতালনার নিকে ভারত আডেট আলং সিতামি কাপ্রে কাপ্রে কাদিমালং তালন দুনলো লাসু কাতালন আথিকে ইলি তোমাকাই আলং রেডিও তাইসি কিনাং সতলো রেডিও পেনাজকসি ইলি তুম আসনসন মিথ্যাং আলাম লুন তুমু হেই হুই চার্লি লংলো লাপেন কেবির টাং আলুন বারিম সিতামি পুথত ইংধুম দামসি রেডিও পেন আর্নিবাং তা রতপার জুসি পুথত মিথাং জুতাং আপরম পুথি রেংথুলো রেডিও পেন আজকসি ইলিতুম আসনসন মিথ্যাং আলাম লুন তুমু হেই হুই চার্লি লংলো লাপেন কেবির টাং আলুন বারিম সিতামি পুথত ইংথুম দামসি রেডিও পেন আর্নিবাং তা রতপার জুসি পুথত মিথাং আজুতাং আপরম পুথি হেই রেংথুলো লাসি রেডিও মুনিত আকায়ালং কার্যু কেনাংস ভারত সরকার পেন রেডিও স্টেশন কার্বিয়াংলং আলং রিয়াফান নাংকে কিম্পি কে ইসি লংরি লংপাতাফান কপাই কেমিল বুলে লেখা দাম তামে আথেমা মিথাং এলাম ইকি ইজুতাং হেই হুই রেডিও আলং জেপার জুপন লং লাপেন আনপার্টা ইলিতুম রেডিও কার্যু পেন কাতিকি আহি নানাত অকপ্রাণ আজাই মেক পাথু আজাই মেক লামকান টকলাং মুনিত আকাই আচে থে আপুথাক চার্লি দুন লং লাপেন চিনি লং রেডিও কেনাং সত নাই কে রংরূপ আজু কে দুয়ারাত আতুমফান আলি থেপিক লাসো আথেকে মেরি হিং কাবিদেত আদিমলং সিতামি রেডিও আসে পিলি দামথেক লাপেন আলাং নিতুম মিথাং আলাম আকিল পেন আসন আসন আজাইমেক রেডিও পেনসি চিনি লংলো মুনিত আতুমকে থেক তাং আসন আমুং মতে আনিং আলু আলাম থে হুই রেডিও আলং পাংসিপ দাম পেন রাত আতুম আফান কেনাং সত আলাম থে পারজুলংলো লাসনসি মানি আবাংকে লোথান বাং কাতিকি এবাং ফু কাপাথু আহিন নানিং কেহাং আবাং ফু ফি কেথেক সের লুনবারিম তোমো নকবেপো নকবেপি আকায়ালাম ওয়ালাম জির হেই হুই রেডিও পেন রংসপি রংরূপ আজু পারজুপন লংলো লাসি রেডিও তাইসি মুনিত আকায়ালং কেনাং সত থেপিক লাপেন কাচিনি দুন জিয়া ফান্তা ইলিতুম রেডিও কাইকে তা চিরিম দুনমে সৌমিন্দার আলং পেনাং আন আ টেকনোলজি মাতে মেশিন আকিমি নাংক্লাং বমলো লাপেন আকিমি লার বমলো বন সিতামে রেডিওকে কাইকে তা চেলারলি লাপেন আসে আরমুং কাই আসনসি দোবের আথেমা প্রেকজামা টেকনোলজি মাতে মেশিন হে হুই কেলে দামুন ই দেট আদিম সিতামে রেডিও আসে আরমুংকে পিলে দামুন লাপেন রেডিও জাইমেককে পারজু লং রেডিও হাজাইমে কার্জু দুনবের জিয়াফান বর ইলতে মিথাং জুতাং জুবাত লাপেন আপরম পুথি হাই হুই চিনি দুন জি লাপেন চার্লি দুন লংজি লাপোয়ানসি ন্যাশনাল ব্রডকাস্টিং ডে আপুথাক থিহেক পেন লামজির চেথান দাম ইক চটল
1: লাপোয়ান আপর নালিতুম সামসিং হানসে পেন লামজির আরজুই লং টাংলু আদুন্থু হারবামন রংপি পেন লামজির আরজুই থু সিনাং মিনা ব্যাং আফান আর ডি কেজি পি আফুথাক
2: পি নি নেলে এবং আফান মান কাছে পি মাতে বডি রেসপেক আপুথাকসে লামথান পন ইকপো মেথা আবং আফান মান কাছে পি লাকে ইসি কেনাং সত আসাইলো ইংলিশ পেন কি পুদো ইয়র বডি ইস ইয়র টেম্পল লাকে নাংলি বাং হানলো কর্দ মহেম্পু এবং আফান মান কাছে পি পুকে লাদাখ কে থে কি বি আলির অক প্রাণ থেক চিপু পে পিন পেন কাচিং হন কাচারাইকম থেক হানলো এবং কি মেসেন জি আফান কেনাং সত ভিটামিনস কি দু

0: son kichu ki Singapore lapen kering mesen aling ka chetewar kidu kida mesen ningarong chenpen aduk pavedet nangji tangte ko son si ebang apan man ka chi pipo kesang lapen meke jangapor kipi kesang ke kelakali lake kenang sot jo pangthang kesang punon anarlo kesang mate minute ke vetle do thing dami nangli bang apan kesang apor pilote kaya jakong chelongji nangli bang apan man kipi ke pasang nangji pu apor chechinita kalanglo aporating pen nek jang nangji nangli jongsi aporating pen nek jangji lapen nangli bang apan kenangji aporating pasang longli pulute nangli ok kerengnu dokokji kemata kisung pen un an ki chepahelu nangji nangli jongsi kemata kisung matha idu pulute choklem chodamalong katura dupu lapen aporating pen kicho kijun kisang thekthi ajok nangli bang apan panhok thekji kangkrang chichini nangji tongte pin pensi chupejo nangji kicho oson chun an lapen ingkrang chitsi chochot nangji abat kicho abe chibi bedet nangji nangli pokangkrang pen abat chulote nangli bang ki the lapen alin sitame arta pen cheton tesi batpo aporoteng pensi ancho nangji kangchir ka chikhang pen epoka phan aduk pinang ne kaiki amat ok kichu jasimet habida ok kichu pajum nangji kedok kithu ason kichu pajum nangji e ok phalang no thek rakki hormu rimdunde det nangji e bang chipar jang veji aphan adap keng kedam ke kat ke pathu lapen ason son exercise claim ver nangji hemkom hemrai ki pangthira saita claim me nangli bang anut ka prek abang phu pen pangbar dam de det si kimi bang ki chu kidu ke thak ka chi prek kibi ke the aro kom chini dun at e nangli bang ke nangli me thang si chi chini lu ahut pen nangli bang aphan chero nangji e bang aphan man ki pi aro lake kenang sot ason ki pi kesang apor ka chi pi lang ki jun abe kang hoy lapen kichu ke bajum pen ka che khang aphan ti aporating pen kenang sot ason kichu pen jakong pachelong nangji bang ke parja nangli bang aphan ason son paklem boy kere mesen asai paklem si kichu lok pen aduk padu de det si kimi kaching thang pen chithik vet ape kirim design kimi langle ra nang bang pen kopi ape ari apin deng kaching thang si kachelon lapen ke do mesen ma lasi ching thang nangji kedam tang lapen mokewang jiar ni aphan chithik ji mine pu abang kali det nangji genetic ka cheprek ajok hok nangji abang putin abang sitami genetic ajok kithe kibi kiding kithi isivet kali lasolam the chini si ning bi beda nangji amut pialam ke nali jong si non parisu okupen mina abang chelana pamelote nali kai achethe nangding dun pu lapen kaprek kaprek kesu sitami nangjum dun pu lapuan si pinineli ebang aphan man ke chipi alam the ke than pajut poniklo kardom
1: lapona porna litum harbamon rongpi penlam jir arjik longtanglo lake akashwani dipu
2: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
3: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্ত দলো
2: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
3: কাপাচে থাং মে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দো জার নি আলাম পাংরি পাংদন আদা মাসারার নি মহাং কে থে কবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পুও বিরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
2: এনতে কোসন লপাচিনি প কোদাগ লকা হোমরি দাম নাং জিকে
3: লাদাগ ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476888

লাপোয়ানাপর নাং নিতুম জুবিনগর মানস দীপক লাপেন মৌসুমি এতুম কিলোনালুন আর্জিক লং ট্যাংলু আদন্ধু পাপন কিলোনালুন আর্জিক ঠুসিনাং আলুনালাম থে প্রতিদিনে

0: আদন্থু রিংসিকা কাথারপি পেন লামজির রিংসিকা কাথারপি পেন আনিং আর লোলাম থে আর জুইক সিনে
1: কারডম নীলিমেন সাংপি রেংসিকা কাথারপি নীলি রং লকে হিদিপি চালা কাথার রং নন্দ বম লকে দিফু রং সপি আলংসিদ বম নীলি সাই চুকলেম দুন বম লকে হামরেন কি টি এম এস আলংসি সাই

0: si ani si thak chot po
1: kalang
0: lapuson na
1: kalang kalang tangte lalahaya pekok abu ki hom tang polote ko anpen si ki jor lo lapen abu hom he polote ko anador pen si ki jor thulo
0: la bang ki hola amang ling hijab amang atu mason polo tang teng ki hijab amang tur po anke hala amang hijab amang tur det pen na pilote atheng piarong ta ka prek lapu a hearing tang jot polo tang te la ke 5000 6000 কালিতে আট হাজার লাপুসন সেটা মেয়ে নীলিতম জ্বর
1: লাবাঙ্কি আবুকে হোম তাং
0: আবুকে হোম তাং পলতে ন হাজার সে নীলিতমকে জ্বর
1: কালাং নাচুর উপর পিগল তাং তেলা আবুকে হোম ক আন আনা পর এনজিলা হ
0: আবুকে হোম কে লাবাঙ্কে হালা আ ডিজাইন আলিং লাবাঙ্কে আ ডিজাইন কে দো আবাং পলো তাং তে হালা ডিজাইন বনাই নাং কক পপসি আর নি সি নাং জি পাগল
1: কালাং
0: লাপেন জংসি ইনে সিম্পলি লাপু দুফিরসো আপি কে থাক আসন আসন আসন থাকসি আবুডাল আসন থত পুলো নাং তিয়ালা কে আনি সিয়ালং পাকথম পাকলি হম উন উন
1: কালা
0: লাপসন সে নিলি তুমকে হম বম জরব
1: কালা নাং চেরো পার পিগলো তাংতে পে কে থাক আলং নিলি মিথাং তা সোয়ার লো পরসে কা চিং থাং লং পেন চিচিনি লো এ ইজহা কা পে কক কে রোলেক্স কি পিদো ইজহা কা পে কক কে রোলেক্স আবে পিন পেন পু আমাং সি দু চট তাংতে লা রোলেক্স কি কিজক দুন মতে কিজর পন আলং কিথাক নু কিথাক মে লাপু কপিনে কাছে প্রেক লা সন্দো মা
0: কাছে প্রেক দো রোলেক্স পলো তাংতে হালা তুমবাংকে আহন সাইনিং ও পিনা কা পচি হেদি আহন তা ইংলিশ ও ইনে লাপু থাইল্যান্ড হন লাপেন হন কিভাই পন আহন সনকে কালি দে পথ হেদি হালা বাংকে আসা বাকা শিক্ষা কে দো
1: কালা পেল তাতে নন্মালম কে হন কি তামে কাছি হুং দো হন কি তামে ফির দা ফির বোম মালাবেন থাক বোম মালাস হন
0: হন কি পাবাঙ্কে নিলি আপ্রাং নিলি পাই আলং বাংসি ফির দুন চট লাপেন ননা ফিট বাঙ্কে নিলি ফির ফে লাপেন হিঠি আলং আবাংসি নিলি নাম দাম প লাপসনসি নিলি থাক বম জ্বর বম লাপসনসি
1: কালাম্ব কালা কালা হিনা চুরু পিগলো এ পেগে থাক লাপেন আসন আসন আমাং লাহাই পিনাং আনা কি মিয়া সন আঙ্কা চিনি দুন দোলো লাসো কি ফের কে থাক আলামা পু থাক নাঙে থানা পর নাং লিফানা কিরো নাং পিপার পিগলো তাংতে লি কাছে থান দাম নাই কে দু পিগলাং তেমা সেটা মে আপর আলাম দো পটসি পিনি কে তুমলা দাকান লে রিপ চেকলো নাং মো আপর কা প্রেক লে থান দাম থু না তাংতে লা দাকান কি বাং আপলাপেন আপর নাং কাছে পিয়ে পর নাং ফানা কিরো নাং পিপার পিগলো কার্ডো
0: কার্ডো
2: লাপনা পর নাং লিতুম সোয়ারলো আসেং তো যাই মেগাং দেলং কার্বি পিন দেং সম্পদ কে ফির কে থাক আুথাক স্যাং পি রাধা তেরন পি পেন হুটব্যাং হেলবেলিন তিমু পি এতুমাং বং চেহু চেপুত আর জিগ লং টাংলু লাকে আকাশবাণী দীপু আদুন্থু মুম্বাই বেন কপাচে ত্যাগ বিবিধ ভারতীয় জাইমেক আর জিগ থুসেনা

apo cicak alam arjulong si asupo abang keklem nang ji akam an thanlo puan alam tangte po nang ningwe ajo amat damra thengkok alo dodamkok nang po pen pinap adap richo nang bisalote dhoram richo si ser atibu kepon pusi thagdu nang po puthan pare pamesi পাপ রিচো আবাংকে আপো আফান ঠেঙ্কক আলো থাপদাম ধরল পু ধরম রিচো আবাংকে চুচে জুঞ্জে কাচিরু লক্সি পাথে আংলো পুঠত আদাব থে আংসি রিচো পাপ রিচো ধরম রিচো লাপেন কাবিসার কার্যুদুঞ্জি পু আবাং ফুদ আন পেন দামরাব দয়েসি চিরি আরুম পালেলো হাডাক লেরক পেন সিনিং লংলে আরনাম পেন রাত দোয়ান আফান হাখি চেয়েনসি রিচো আবাং কাবিসার পাংচেংল চিন সোপেন আথেং পি আরং থেং দাম ক্লং ক্লং সি আর্জুলো ও চিরি চিরি লা পাপ পেন ধরম রিচো আসের আতিবুক কমাসি কেপন মা নাং চিনি দুনমা পুসি আর্জুলো আনকে থেংকক আর্লো পেন পাপ রিচো আপোকে নাং থাক দুনলো ও হেম্ফু লা সের আতিবুকে ধরম রিচো সি কেপন পুকলো লাসন কে থাক আর্জুলং সি রিচো লাপেন কে দোয়ান আর্মুতা মাংহু প্রংলো আজা সেতামে পুঠত আর্জু ঠুলিল লাসো আদিহুতা ধরম রিচো আফানসি কেপন পুলো রিচো আবাং আনিং দামদে সি পুঠত আর্জু ঠুলো লাসো আবাতাইটা আফ্রাং আসন্থত সি নাং থাকলো বাতাইকে থম কার্জু তা ধরম রিচো আফানসি সুংলর আজয়নি সি ধরম রিচো সি আদায় দু পুলো রিচো আদায় আলাম রাত আংনো সন সি যাইল আদায় কে লাপুসন হেল চিকলু জন আংবং সের আতি বুক ওয়ান ঠেক নাংপো ঠেক ঠে পুলোতে আকায় আর জন হেম কাংসাম আরলো দোনাংপো পুসি পাচি নিল ধরম রিচো আবাং আদায় আবে পিন পেনলা আন কিসুং আদায় কাপার জু আপদ আনিং সুকাং পেন রিচো আফানটা পাদাম লংলে দেরল লাসো আথেং পি আরলো কপিসি কেদোমা লাং সেনাং পুকলো লাসো আফি ঠেঙ্গিথি ঠেঙ্কেরেং আন পাংরুম সি চিরি আরুম নাংবুই দুবলো পেন মে কে দুদলো ঠেংপি আংকক আরলো মিহি কেলুত চেচাক উন এ আমার পাপ ব্রিচো আপোতা ঠেংকক পে নাংক্লো ডুবলো নাংক্লো ডু পেন কাদো কাবেতা লাং দুনলো লাকে পাপ ব্রিচো আপো বিনংলো আনকে ধরম রিচো আবাং রিচো আফান পুঠুলো লাংনন হেমফু সের আতিবুক কমাসি কে পনমা নেলি তং কে পনমা পাপ ব্রিচো সি কে পনমা পাপ ব্রিচো আপোসি নাংক্লো ডুব বিনং আপসি রিচো তা পাপ রিচো সি কেপন পুঠুলো পেন ধরম রিচো আফান কেহাং আদায় আন পাপ রিচো আফান সি হাংলো ধরম রিচো আবাং কে জগ প্লডলো পেন পাপ রিচো আফান কে আকায় আর্জন হেম কাংসাম আলো পন্দেলো।

lapana porpini klim sumarafan kapanong pipon ang ding along peno sumarafan tumu kitan pap richo lapen ke dhoram richo pu atumu phulmuti teron pipan ke thampon arju iklong tanglo nang tum jame karju lombom lake akashwani guwahati mohabahu pen pini klim sumar ang ding along pen adum thuke লুঞ্জির সিয়ার জুপনিক সিনাং কিলুন পন পক্ষিলা লেকটেপি আলু নলাম থে নাং নেজাং নেসার মেজাং লাভাংস লুঞ্জির আজ এক সিনাং

জন পান থিল আম এ পাচিরেন বেগ না উলং তেরন ক্রম জাং কে তেন পান থিল আম হাই মু এ জাং পেন লং তেরন ক্রম জাং রং রুই জালং কে তুন নে আম তুন নে আম জিহুর কাপামান জিহুর কাপামান কে বাপ জরমান আহাম হাই মু এ জাং কে তুন দাং সির লাং লাং লং তে রনা বাং কে জাগ বে লো কে দাম জাগ বে লো কে দাম আই হাই এত এ জাং মেন লো মা চো রান এ জু দে দা চার নাম আই সেরাথম এ জুদের আচার নাম ও লং এ লং ক্রম জাং

লাপনা পড়া নিতুম গুহাটি পেন কাপচিটা কার্বি যায় মেঘনা নতুম আর দুয়েক লং টাঙল লাকে আকাশ পানি ডিফু রিডিও খর যুগ চিং হনারা রাতুম যাই মেকে বং বোম লাকে এফ এম বেন লং পেন মেঘা হার ফারু সিরাত বড় সের কেবলা পেন নিউজ অন এয়ার এফ লং পেন তা মেনা নতুম আর জি লং ইজি নন আদুন টু নানতুম কার্জি লং জিয়া যায় মেঘ লাখে বড় লুন বারে মজায় মেঘ ডিমাসা লুন বারে মজায় মেঘ লং পেন আপ্রাং সি নাতুম কার্জি লং জি লাখে পুরুর বর্মন কি লুন পায়ে খাজানা মানে পোল মাসা লু নানতুম আর জে গ্লং পতাংতে আর জে সিনা

0: থাকবেন, যংসি হেম যংসি ইতুম বিঘা ফ বা বিঘা ক্যাব আলং লে দো পুলো যংসে লাসো সা যংসি সাইটি কিলো পুলোতে ই মিনা হেম সেতামে লাসো সা ট্রেডিশনাল ইতুম চবনাই সেতামে মে অর্গেনিক জংসি ক্লেম জি পুসিতামে অর্গেনিক জংসি ক্লেম লো পুলোতে অর্গেনিক আসা বাংকে হিঠি লং আদর তা পেনাং আন লং পন
1: কুমার নিয়ে তুমি সা দ্যাং থি দুং দা থে বন সেটা আহুত পেন গেলা সন দু গগ থে গলাং লি তুমি কি বি কে ট্যাং বেন জর ফিট উন এডিয়া সন হুতা দুদু আঙ্কিলা সো সা নিগু আন সি বি মে প
0: সা বাংকে পিনি সন বেলো পুলোতে পিনি আনিং সাম মাত কে সো সা বাংকে জর বেক নাং প লা বাংকে সা বাংকে আর্নি সি আফি বিকক লো পুলোতে আসা আর ও বাংকে হেং নো ডাক পোলা বাংকে
1: টি ট্যুরিজম দা দোমা লা পেন লা দা কুপি পিয়াবার সাই সি কে ল
0: টি ট্যুরিজম কে নন লাস রিসেন্টলি আসাম গভর্নমেন্ট পেন ইনিশিয়েটিভ এন পন ল অঙ্কে টি ট্যুরিজম লং পুলোতে হালা ডাক টি ফ্যাক্টরি ডোপ টি প্লান্টেশন ডোপ লা পেন লা ট্যুরিস্ট আতুম টি ট্যুরিজম মিন্স টুরিস ফান কে পা ভাঙিয়ে ফানসে টি ট্যুরিজম কাপিন চংপন লাসে হালাদাক হোটেল ডোপ হালাদাক রেস্টুরেন্ট ডোপ হালাদাক কেপা জুই কেপা লাংজি হালাদাক টি ভ্যারাইটিস আটি ডোপ টি প্লাকিং লাহাই পিনাং আন মেনু ডোপ হালাদাক অংকে নন লাদাক টি ট্যুরিজম লং সেটামে পিনাং আন অসমার ফান হায়ার এমপ্লয় আকো ক্রিয়েট পন টিক টিক লাদাক টা নন নন মাত হেডি পিনাং আন রিসোই যাং তুম মানে ওরেং আওয়ার সাই পিপন বম লো নন তামে লা টি ট্যুরিজম লং তামে লাসে টি ট্যুরিজম আ কোর্স জংসি কোম্পানি এবং ফু বাং ফি ক্লেম দো সার্টিফিকেট দো পোলোতে লা টি ট্যুরিজম লং তামে ওরেং আওয়ার সাই চে পালং দুন জি ফান আলাদাক টা চান্সেস থে দো
1: লাপেন কে টেরিটোরিজম এন্ড বাদ দ্যাট লা সা ফুটা কাচারলিয়া কোর্স লা বুসন দুমা লাপেন লাবেন সো কোর্স চার্লি বোদে বিসিআর লিগে লং পর
0: সে নন টি আ কোর্স বাং গে লা পোলো দইক নানি কার জুতা টি বাং কে আসাম আং ডাং চট কালি ইন্ডিয়া লং অন দা টি দো লাপেন ইন্ডিয়া পেন না বাইরে কান্ট্রি লং সে তামে টি গে দু মাতি দি চাইনা পুনয় নেপাল পুনয় শ্রীলঙ্কা পুনয় আফ্রিকা পুনয় ইভেন নন কে অস্ট্রেলিয়া লং টা দোলো কাপড়ে কাপড়ে ইউরোপ কান্ট্রি লং টা সা টিকি পন দোলো টিকি পন বমলো সে সো টি কোর্স বাং কে নন ইলি তুম আসাম লং যং সে কুমানে আবাং ফু বাং ফি চার্লি পেন টি ইন্ডাস্ট্রি লং যং সে ওরেং আবার সাই যং সে চোয়েন দুঞ্জি বা ওরেং আবার সাই চোয়েন নুন্দি পুস্তামে হেম সা চুটি কেজি পুস্তামে প্রপার ট্রেনিং বা প্রপার সাইন্টিফিক আর নলেজ বাং লং পন পো প্রপার সাইন্টিফিক নলেজ লং পন লো বলতে প্রপার এগ্রিকালচার প্র্যাকটিস সা কিছু ইজি সিস্টেম চিনি পন পো পেনাং আন ইনস্টিটিউট দো আসাম আংকাং লংটা নন মাতকে সি যোরহাট টুকলাই রিসার্চ সেন্টার ইন্ডিয়া লং পেন আকে থে নাই ল টুকলাই যোরহাট লং সে দো হেদি লাপেন আদুন থু এগ্রিকালচার ইউনিভার্সিটি লং তা দো যোরহাট লাপেন ডিব্রুগড় ইউনিভার্সিটি লং তা দো লাসন ডাক থাক আংকো আসাম ইউনিভার্সিটি শিলচর লং তা দো লাসন ডাক থাকসে গোলাঘাট কোনানি কমার্স কলেজ লং তা দো পেনা আন ইউনিভার্সিটি লং নন বাংকে লাসো টি আ কোর্স বাংকে চার্লি পন মে লাপেন আদুন থু দোলাং ওয়েস্ট বেঙ্গল দার্জিলিং লং তা টি রিসার্চ সেন্টার দো হালা ডাক তা টি কোর্স করি দামে টি কোর্স করি টাং দেলো সার্টিফিকেট লং দেলো পোলোতে জংসে এলাংলি টি গার্ডেন লং টি স্টেট লং যংসে বরেন চকলেম দুঞ্জি আনিং হ্যাং পোলোতে হালা সো সার্টিফিকেট পেন এপ্লাই দুন নাং পো এপ্লাই দুন লো পোলোতে এলাংলি হালা ডাক সি কলিং করি পো ইন্টারভিউ এন পো আলাং টি স্টেট লং তামে জব ক্লেম লং পো বা টি বোর্ড অফ ইন্ডিয়া টি বাংকে নট কোম্পানি গালি লাদাখ বাংকে স্টেট গভর্নমেন্ট তুম তামি টি ইন্ডাস্ট্রি দো আংকো সেন্ট্রেল গভর্নমেন্ট তুম তামি টি ইন্ডাস্ট্রি দো লাপেন আদুন থু দোলাং লাসন থাক প্রাইভেট প্রপারেটর টি স্টেট দো টি স্টেট বাংকে পেনাং আন থে দং সে দো আসে ওরেং আওয়ার সাই কে লং দুন জিয়া ফান বাংকে লাদাখ জয়কে মাতে লং দুন উন লা টি ম্যানেজমেন্ট আর কোর্স জংসি করি দুন লো পোলোতে মানে মানে গ্রাজুয়েশন আর ফি সি ক্লেম নাং জি হে কোর্স বাংকে গ্রাজুয়েশন টাং দে লো
1: পোলোতে কোর্স আর চালি দনি ফান কে কুপিনি আর সাত লাং টক নাং লাং
0: এন্ট্রান্স পি দুন নাং জি লা ফান্তা হে দি ফর্ম ফর্ম ক্লাং পো ফর্ম ক্লাং লো পোলোতে লাসো ফর্ম অ্যাপ্লাই দুন নাং পো নন দম গে ইন্টারনেট লং ওয়েবসাইট দু এড মাতে দি হালা কো

0: Biko sono hosi form klang ma ala so form bang apply dun ang po apply dun der phi entrance pan hang po entrance jump clear dun lo pulote ha dak bang select po charli dun long po charli dun lo pulote mo 1 year course do 6 months ta do la tang dun lo pulote mo certificate phi ke apply dun phil long po apply dun phil lo pulote job bang ke ni kwan ma ki chini dun ateng pulote job bang ke long ve ka son sin ni thek dun long job banke job oriented course pule pudam de ta hengno ne anke pay scale alam jong se chini dam ing tung pulote la ta than pon ji he ne inod a so ba so pi jong se after graduation of fee team management a course charli dun tang dat pen lang apply dun pen long dun pulote non central government a t state mo kha banke alang ni ki lut pen 60 to 70,000 long ji per month salary alang li hedi 7 lakh to 8 lakh packet do ninkan si long and parke ke do adim stami ti state ang bong bangla pusi pula british tum ki kim kang a hem hedi ala da alang li facility bang me pick son si long ponji alang fan servant pusi po ti state long ke lak alang li long hem ki safa pi bari ke lang pi lapen alang li phan an ki tun pi lapen alang li phan gari ke champi malang li phan bazar ke kuri pi alang li phan bang pho bang trok si la son thak mane kam ke claim alang li long long ponji ke do de mangke isi sa a baganang bong si hem do tik tik ti mala bagana arlo bangla po prang british tum ki kim kim ha hem hedi ala son long se alang li phan pad do po ala dak se
1: tang ti la bang so course ki ninkan ko an lo mati achik lu ajat ma
0: university anutin university long si kapre kapre hedi non jurhat assam agriculture university long jong si pori do ni polo te ala dak ti husbandry po si a course do alang li 1 year complete do nang po ala dak bang ke ঠিক লাসন ডাক থাকছে ডিব্রুগড় ইউনিভার্সিটি লং তা দোহলা ডাকটা 1 ইয়ার কোর্স দোলা 1 ইয়ার কোর্স প্লেং ডুন থেক পুলোতে প্লেং ডেটা ফিসি লাটি ইন্ডাস্ট্রি লং বা টি আহিন লং আলাংলি কাম চকলেম দুন লং পো টেকনিক মতে আ ফর্মুলা হেদি পেনিং এসন এল পি প্রুনিং লোপুলোতে মনিং বাংকে ইউপি পো ইউপি মানে আনপ্রুন পুলে হে মনিং বাংকে লাসো আসা বাংকে চরলং লো আংকে হালা মনিং এসি এবং কে আংকো পাচিয়াম জি সে তামি হালা বাং কি ডিএস পুলো ডি বিস্কিট পুলো হালা এল পি লা কে চর পেন আপাং তুই তো চট পো হালা বাংকে লাসে নিংকান প্লি দো নিংকান থম দো লাসো টেং লাসো ফর্মুলা সি এটুম ফলো নাং জি লাসা কে চেম থা ইনিং হ্যাং লিং সি কে চর জি পুকালি হালা দা এসি আ ফর্মুলা দো লা প্রসেস দো লা হালা সো টেং নাং সি চর নাং জি
1: তাং তে লা কে চিং সি আনিংকান কা পে চেম বাং গো সোন সি কে পে চেম নাং পো
0: এসি প্রি ডিটারমাইন হাইট দো লা পেনিং জং সি সাই এ লো পুলোতে এ ডেটা ফিপেন নিংকান সি বাক পাথে পোমাতে দি নিংকান সি আ ফিলো পোলোতে 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার লং সি পু ইং টিপ পেট নাং জি 20 সেন্টিমিটার ইং টিপ পেট আ ফি সি হেদি আংকে ইং টিপ পিপস ইং টিপ নাং কক লো পোলোতে লা আরো আভা আরো আরো কে পা অং জি ফান আরো অং লো পোলোতে মহালা সারবোটা অং পো আরবো কে পা অং ইয়ে ফানসি লা ইং টিপ নাং কক টিক টিক ল
1: গভর্নমেন্ট পেন বা লা পু প্রাইভেট পেন সেটা মি লা সাকাটি কি তুম ফান গুপিনি আ স্কিম বা গুপিনি কি রাপ দোমা
0: আসাম গভর্নমেন্ট পেন লা টি বোর্ড অফ ইন্ডিয়া পেন লা সা ছুটি কি ফান হালা সা ছুটি কি আবাং ফু মত আবাং ফি ল্যান্ড ডকুমেন্টস কাডো কাবে ক্লিয়ার নাং জে পাটা মিয়াদি কাডো কাবি দোনাং পো লাপেন আলাংলি লাহাই কাডো কবে ক্লিয়ার লোপুলতে সা চুটি কিয়ে ফান এসি গভর্নমেন্ট লং সি ফর্ম দো ফিল আপ নাং পো যে নিলি মেন পেন পেনিং নিলি সা চুটি কি জি বিঘা পো বা বিঘা কে বা পুরাই সি নিলি সা চুটি কি জি পোস্তামি লাসো আলো ফর্ম ফিল আপ নাং পো ফিল আপ ধের লোপুলতে গভর্নমেন্ট পেন টি বোর্ড অফ ইন্ডিয়া পেন এসি সাবসিডি পিপন টিক টিক আলাংলি তুম হেদি হেক্টর লং কে রাব দো লাপেন লা কে ই ফান্ড হে লাতুম বাইনং পিপন টিক টিক আন্দন থু দোলাং মোলা কে ভি হুতা হালা মিশিনারি কোপেনি হরমু হরতার লাহাই নাং জি পুস্তা মি দি হালা সোতা মোলা গভর্নমেন্ট টুম বেন চিংকি লু পড়তে হালা তুম তা কে রাপ পি টিক টিক লা মেশিন মো খাতা
1: তাং তে কি জুসি

ও সোমসিয়া স্যার জং কেনে সংসারা স্যার জং নেরুনাং চেলো দুনলাং সি মৌসুমসিয়া স্যার জং দাগ্রাহী অইলাম কে মুনসিনদের দুলাম তেনে বারাজি সিংহাং সিরাইকমনে পাংতাং সিমিন্দার আনংজাং কে থানথেলি দো হিপেন আর নাম তয়েৎপো কে প্লাং সি দাক তুরপো পাংতাং সি চিরেংপো আবাং আরুণকা চেবান কেরিম্বুলি পাং জাং সি তোরা এ রাজাং।

0: কয়?
1: প্রথমে আপনার ব্যাংক, তারপিছত RBI অম্বুডসম্যান।
2: লাকে আকাশবাণী দীপু রেডিও কার্যুচিং হন্দ্রারাতেও নানা দুন থুনাতম কার্যুডং জিয়া যায় মেঘলাকে লামজির লামজির যায় মেঘ লং পেন সার্চিং রিডং হ্যাং কে টক অপুথা দ্য ইম্পর্টেন্স অফ লিসনিং টু দ্য রেডিও পোলাম ঠেপুথা ধনঞ্জয় রং পিপেন লামজির কে থানা লাতুম আর ড্রিগ লং লাবাংস আজাই মেঘলাকে আকাশবাণী দীপু পেন গেরটকে পার্জু পনেক চেং লং তাংতে আর ড্রিগ সেনা
3: রেডিও লাকে পিয়ঠা ডাং লপেন ডেড লং রিলং পাট অলং ইসি আবারিম নেইল রেডিও কে মুনিরাতুম আকায় ফান ইসি আকেনাং সদল আঠেকে পেনাং অনিংকান পেনটা রেডিও মুনিরাতুম আকায় ফান বিয়ার্টা পেন চেং লক প্রেক জামা যাই মেক পাচিতাকল পিনি ইলিতুম টিভি মোবাইল ফোন লপেন ইন্টারনেট অবারসাই লংল বনটা রেডিও কে পিনি আর্নি আনটা আকেনাং সদ নেই পেপ্লাংল জয়কে পেন আসে পার্জুলং আদরজুম হেক লাপেন মুনিত আনিং পেরুং হেম আলং মোটর গাড়ি মোবাইল ফোন সাইক্লেম বম আহুদ লাপেন হেলোভিং কেদাম বম আহুদ জয়কে পেন ইলিতুম রেডিও পেন আজক আসনসনা যাই মেঘ আর্জুলং লাদাখ পেন বীরতা টকলাং নিং কাপেরুং কাটিকি কাপাঠু লুনবারিম লামবারিম কানবারিম মিরডং প্রাকসো রং রূপ লাপেন পিয়ঠে আডাং আলাম আলুন হেই হুই জয় কে পেন আর্জুলং রেডিও পেন আজক কুটি কুটি আমূল্য কাটুমা ফান কিনাং সত নেই আবিরতা হেই হুইতা পালে লংল লাসি রেডিও কার্জু পেন মুনি রাখায় আফান ইসি আলে থেপেক তাংতে ভারত আদে লং রেডিও ফুরকিমা পুথাক চেথানাম ইকসিনাং ফারুক্রে সুর কেবরা ইংকয় রাটকসি আনিং কান জাখং আছে ক্লোনি ফা ইংকয় রাখে থম আর নিহানল ভারত আদে লং রেডিও আছে কাপাচে তাক চেং লাসো আর্নি হেনল আনিংকান ভাংটা ইন্ডিয়ান ব্রডকাস্টিং ডে মাতে ভারত আডেট আলং রেডিও আসে কাপাচিতা কাতালন আর্নি লাসো অফি অল ইন্ডিয়া রেডিও মাতে আকাশবাণী পো মেন পেন ডেট আলং রেডিও পাচে থাংল আসন সোনা যাই মে কাছি নিজি আফান প্রেক জামালাম পেন ডেট আলং রেডিও পাং চেংল পিনি ইলি তোমা ডেট পেন চেংলক হাভার হাপাত রং রূপ থয় ইংলং লপেন আটক আনু আনটা রেডিও আসে পালি লংল রেডিও কেনাং সত নেকে আসন সোনা বীরতা কে পি হেনল পিয়ঠে ডাঙলং লাপেন ডেড লং রি কবি পি সি প্লাং লোমা লাসো পুথাক মুনি রাতুবা ফান রেডিও কে রাপেন পাচি নিল আজাদ অপর আহু সিতামে রেডিও কে রাপেন মুনি রাতুম বীরতা কার্য ওভার সাই লংল লাসন সি কিলিক আহুত সরকার আহীন পেন কেনাং সত কাপাচিনি আহুত রেডিও কে রাপেন মুনিত আপ্রাং পেন চিনি মেক লংল রেডিও সাইকেক্লেম কে আসে পেঞ্চত মুনি দাতুম কে পড়হি লপেন আর্জান হেই হুই লাং জকপ্রত পেনসি রেডিও আলে পেডোল সাইক্লেম বমাহুতা জয় কে পেন রেডিও কে আর্জুমে টকলাং আখেনাং সরাপুথাক সিতমে রেডিও কেরাপেন আলে পেডোল আঠেকে পেনাং টকলাং আজাই মেক অমুখাকে রেডিও কেরাপেনসি চার্লি অসমার থানবাং লপেন সাইটিকে আতুম কার্জু পেন পুথত আলে পিল লাসন থটসি ইংলিশ ম্যাথামেটিক্স সায়েন্স লাপেন জেনারেল নলেজ আপুথাক রেডিও কেরাপেন টকলাং যাই মেক পার জুসি ওসুমারাতুম চার্লি দুলংল স্কুল কাঙ্কির আহুত লাং কাংলুম আখিম কি থুর লাপেন টংসেকট আকিসুং আহুত রেডিও পেন আজক আসনসন চিনি দুলংল লাপেন জয় কে পেন বীরতা হেই হুই চিনি লংল স্কুল আপরা টেং পেন দুলংল ডেট সিতামে রেডিও কেরাপেন আসনসন টকলাং আজাই মেক সাংসে পিন পেন পুথত পাচারলি থুলংল রেডিও কেরা পেন আসনসন কাচিংথুর আক্রং সিতামে চার্লি লংল আনপারটা রেডিও কেরা পেন লুন লাম তমো লামকান কাংনে কাহানমি লাপেন চিহু চিপুত হেই হুই কার্জু পেন মুনি দাতুমা ফান আনিং পেরুংল সাইক্লেম বম আহুত হেমতুন আলং তুন্ডাং বম আহুত লাপেন কেদাম বয় আহুত সিতামে আসনসন নিং কেহাং আলুন আর্জুলং কিসাং আহুত রেডিও কেরাপেন নিং পাংসামলং কাংসামরি আহুত লাপেন নিং কে অয় আহুত রেডিও আর জুলতে পুথত নিং পারংথু সাইটি কে বাং ফুবাং ফি আতুম আফান তা রেডিও কার্জু পেন আলে পেডল পেনাং সাইটি কে আতুমকে রং রূপ আলং কে দো আফাই সি কে অং হালাদাক ইন্টারনেট ওভার সাই জুম হেক তাহাই বন তা আলাংলি তুম আফান রেডিও কে আর্নি বাংলে আর্জুতা মেপ মেদাজি রেডিও পেন আজক বতর বোকা

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিল কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজিয়ার নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
2: লাকে আকাশবাণী দিফু নন দুন্থু নাতম কার্জুলং।

0: Sera honjeng ajok pensi sining yang songpen tikiamu ason ceparjansi katipi ciripi atheng pia rongalong nangke sang alam teronrong supua mangalong si theklonglo achakri chakor jokjak pen tilong athak ardonsi kedampu pahut ronsingpu ajangring su ta kidunji pura kadunlo jangring su puajok alang phan langrem hijim si alang phan ke tilong aphu angsong si pangni toilo langmanganat kedam bom atilong ke akhatot along kile chit ahut langmanganat kedam bom ahut kile popu along chit ahut si langroy alang adihu atilong parkup lup si pachi thok lublo lapen jangring su pen ampar ke kaddo kawe tum phan ke lang aliya dihu pon rap det si pathi kliblo jangre so ke telong aphu ang song pen chon krak si chiripi aro along chirip het si apran je pajoglo lunse phangcho ase langpik karbia poroma lun ate or pen kiluna lunar julong si saru sar hang tumke ning samvik biglo harlung ahor ejoy junsi lunse phangcho ningjelo
1: bangang hopen karjodolong sinita ingkung sihini lunpe jai pe joichot phu bonglong mohondar ke kosontong ke tokte kangluni
2: nilita chini ne mehai nangli pajermia tomo nilitum aprang pen karjulong bo matenglu
0: lunse ki lun alun alam the chedondun si waisong ningjelo
3: phu kangbora এসন আলাম দোলাংতি
2: পি আলাম ল
3: ইতু মালু না তুমু আলং জাংরে সুকে কাচেরাব ধোয়েক লাদাক্তা রনসিং আনভেট কে রেংকে কাদো গাভিয়া তুমকে লাং জাং এসি ঠিক লিবল আথে কে পিপল ও ফুকাং বোরা
0: রামনং ইংতি ওয়াইসং আফান আরজুল
2: আতুমুকে পুহেন লফু নীলিকামন্থি দো না তেংকে কিসুংকে বয় পেনকে দো মুনি রা তুমালং সি আর নাম তাকে দো রনসিং দা জাংরে সু জাংরে সু পালিং লে আমি রাফান লংরেম হিজিম কার্টং হালা সোলাম সি গেথান বাচিনি লো বনফু
1: কালাং নেতা সমসি গামাথা জাংরে সো আর নামপু ইতুম ক্রয় বাংবে পুহে ফু রিসবসা পিলোকে পুজি
4: ও কিদুক দে রাফান কে আর নাম তাই হন পিক তাং হো
0: কাং থের তে রাং রামনং আলাম চে দন্দুন সি নিংগেলু লাসন সি লুন লাপেন লাম থেতা চেথান পাজির মি পন বম সি ওয়াইসং আহেম আনকি মিগে চো নিং চেপা রং পন রিন তিলো

0: lunse phangcho kiluna lunke kadu kawe hong phala long pangkang sara tuma phan pangnek soilo suar lua ham phangalong ta kangnek ongsi aphek mit rang rung an pinlo lirbona tumke kathe rak pen ar pong toksi chepa chong damlo risomara tumke aning karong amina chipudun thekthe pin anlo alang tumke ha ha ha ha pusi kanrin tilo alunar julongsi কমাচি কাংনেক নে পিন দো থেকপ বর থয় কেলানি মেন্টু নে পেন্তা কেদাম দে পিন লাং লঙ্কি কে পাই বিরিয়ে লঙ্কে চারচুং লক আচু চাকনি কে দিং আরামসা পিয়ে ফান থেকলং লকসি আনিং কে দক দেত আলাম আর জুলং লোতে কাংনেক উংটুং তেয়া বাংতা ইংনেক দেজি হালা দাক লুংসে পোয়া বাং জংসি নিংজে সারমার পো মারলিয়াতো নেফা নেখাম খে দুনরি ফি ফুয়ারি রামসা পিয়েফান রেন রেলাং তানোবে কিমিয়া কায়কে নে আসাদ লংজি পুসি রেন লং বেগ নজি পুসি কিলু নপট
1: বাই মেহাই জুমে পিকলো নাংলি রামসা পিয়াফান নিংকে দকে লিতুমা ফান্তা নাংপাং নেক্সয়লো লাসি লুনসে পো পুতা কিপুললে
0: ক্রোনিহাং কে রো আর চোসি আর নিং কারং পেন ইংনেকলো
2: হে নিলে কো নাচি নিচু দক ক্রাই পোড়া বাং সার সারা তুমি লুন আলুন করে চটকে কমাত আলুন কা বিরতিলুনি নিলি থাম্বা চিনিমা বংলং মহদার আহেম কাপা মে হচ্ছি নীলিতা কার্য দুন লং চট লানবে হেনলু
1: ইতুমা রংতা চেপারো কামে ল সানকুর বাং কেপ আথেংনু ইলিতা চেথান দু লংপু নিতুমরংতা লুনসে পু দোপুরা
0: ওয়াইসং আনি কং সামপেন লুনসে ফাংচো আফান রুয়ার চোলো লানা পরাংবং লংটুকে থেঙ্গার বাক সিওয়ানসি মিহি পালং থেকতে কাং থুলো মে আকারপেন পুথত হং ফারলা আংকাং থে আং থু চেনলো রাত মে কারা তুমাফান লামথে সি এনসি ওয়াইসং হান আন পে বাক তৈলো লংটুক সারথে আতুম ওয়ান কাছো দেং আলু রনলো লারসিকা লিরবন তুমকে চুবাক পেন হেমরিপো আওয়ান পেন ডাংসি আনবাক ফ্রুইলো রিসমারা তুমতা অগ আহান না পেন কাপড়ে কাপড়ে হান পারবোয়া আথাং বাক দুনসি রুথাই দুনলো হান আনকে বাকে হর কাছে তাং আফি রাত মেকারা তুম নাত লাংসি ওয়াইসং আর জুলো
1: মেকারার নাম আতুম হান আনকে বাক চেতাং সারলো মালাহ
3: চেতাং সারলো
1: তং তে আর নাম কি পুলং জি আফানলে ইলিরি চেপাং থির ধুরং আনং দে হ
3: এ তো
0: হং ফারলা লং কি দো কাদু কাভে তুমতা চেদন দুন সারলো
1: ইরি চেপাং থির তং সার লো মালা হ
3: তং সার লো
1: তং তে পি কাথি হাই চ এন সি হেম ফু আর নাম হির জুমি কেলং জি আফান আর নাম কি পুয়া বিরতা তের সিতা চকপু মালা হ
0: চকপু
2: চকপু
4: কালাং লো বিরতা কি মিলো
0: মেকার সারমারা তুমপেন আলাম লং আফি ওয়াইসং আং তন পেন আর নাম কিপু বীরতা তের পন হেমারি পো হিন পেন আর নাম কিপু তের ডেট আফি আনু তিনতা আর নাম কিপু পাংচেংলো হেম হেম আর নাম আসে আর মুং পে দোক্রুং পেন আর নাম আমেন কিপু হাতে অত আর মুং আং তং পেন হং ফারলা হেম পার অম ফ্লুবলো আর নাম আমেন কিপু পেন হং ফারলা হেমকে ইংথির ক্লং লো হং ফারলা হেম কালি দেট সি হালাকে সে কার্কলিয়া দোভান কং থির বেন আসনসি মান্ডেলো আর নাম পুদেত আফি আনিং আরং ক্লং ক্লাং পেন কাডো কাবে তা আন চরিন তিলো আনকে চোব মাহুত রিসো বাসা আর জুলো
4: লংগিরি আফান থেকলং দেশে বাংবে দেট মা
1: কোসনসি কে বাং পো কারবে আং লং কাং কির কে দো কক পিলে
4: কো মাতং কাং কির কি পিলিলো নে নিতুম কে আর জুলং লে কে মাতি
1: রিসিম কে অডাকলেন সারপো তুমতাং হো কার্বিয়াং লং নন কে স্যামসন সিং তি খরসিং তেরাং আতুমা কায় হুদ আর্নি আকার্বিয়াং লং লাং পু হে হাই দে লাকাচি থু গাছে থাত চে চক চারবো আলাম লক সি নন কে কার্জুনাং পু
4: নন্দা পেনে চে প্লাং লিলো মা পিল
0: আনে ওম চুফিন সি রিসো বাসা আর্জুলো
1: সিংহাসন আং লং আতালম কে কার্বি পেন কুকি আং বং হিলে গাছে আপ লক লিল তাং হো
2: কপিহা হেলে গাছে আপ
0: আনকে চো উবুপসি আদুং হেত কে দো লুনসে ফাংচো

লাকে আকাশবাণী দিভু জাইমেখে বাংবম লাকে এফ এম বেন লংপেন মেগাহার ফারুই সিরাতক বড় সুর কেব লাপে নিউজ অন এর এফ লংপেনটা মেনাং তুম আর্জু লং ইংজি নন আদুন থুরং তুম কার্জু লং জিয়া জাইমেক লাকে হিন্দি লামার জানা লু না জাইমেক লবাংস জাইমেক লংপেন মিরি মেহবুবা পুলবাংস লুন আলকা জাগনিক লাপেন কুমার সানু তুমেন কিলোনা লুনা তুম আর্জুক লং পোটাংতে আর্জুক সিনা

হিন্দি লোনে যাই মেঘ লংপেন আর দুনঠু না তুম কার্জু লং জিলাকে বাদল লামার জানা লংপেন সানু নিগম লাপেন কবিরা কৃষ্ণমূর্তি আতুম কিলুন ইন্দাব মিলো বলো মাংসালো নাতুম আর্দ্রিক লং পোতাংতে আর্দ্রিক সিনা।

হিন্দি লোনে যাই মেঘ লোপেনা দুন্থু না তুম কার জিলং জিলা কে আলকা এক নে কিলুন দিল মেরা তোড় গে ফিল বাংসল না তুম আর জুয়েক লং পতাংতে আর জুয়েক সেনা।

0: কিন্তু এটা আর লগাবই লাগিব।
1: পি এম সূর্যঘর মুক্তি বিজুলি যোজনা যোগদান করবলে পঞ্জীয়ন কর পি এম সূর্যঘর .gov.in।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া শুনক সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি।

লাকে আকাশবাণী দীপু নন আন্দুন থু নাম কার্ডি লং জায় মেঘ লাকে ডেড লং রিচিং হন আলু না যায় মেঘ লাংস যা মেঘ লং পেনা প্রাংসি নাম কার্ডি লং জি লাকে রাংসি না সার পো কার্টারেল আসং তুম পেন কেলুন বলন দুবি নং পোলো বাংসলু নালাতুম আর্জুয়েক লং পোতাংথে আর্জুয়েক সেনাং

lao pa na por na le tu det long ri ching hona lu na jai me ga long pen rangsina sarpo carceral asong tum pen ason son alun kilu na na tum ardrik long tang la lake akasmani dibhu non adun tu na tum karju nong jan jai me ga lake asamisalun ajai me asamisalun na jai me ga long pen kavita la pen lang li ri sound pen kilun dekhi bhal lag ভাল লাগে বলবাসলু না তুম অর্ধেক লং পোতাংতে অর্ধেক সিনা।

আসাম মিশ্র অনুযায়ী মেঘন পেনা দুন টুনা তুম কার রং চি লাখে নামিতা ভট্টাচার্য কিরুন অল ফুরিয়া কোপো ফুল বলে বাঁচালো নাতুম আর্য লং পতাংতে আর্য সিনাং।

আসাম মিশ্রণ জাই মেঘলাম প্যান কাপার সিনাতম কার্জিরং জেলাকে ভূপেন হজিরকা প্যান কিলুন আলোনা তুম আর দ্রিগলং প খুনল ভদর পুল বাঁচল নাতুম আর দ্রিগলং পতাংতে আর দ্রিগ সেনা।

অগ্রগামী যুজারু জাতিয়ে কেবল জানে কেনেকে বীরত্ব প্রকাশ করে আর

রঙ্গনার লহর আজিও তুলি অগ্রগামী যুজারু জাতিয়ে কেবল জানে কেনেকে বিরক্ত প্রকাশ করে আর।

লাকে আকাশপানী দীপু ননা ডুনঠুনা তুম কার্ডিলং দিয়া যায় মেঘ লাকে অক প্রাণ না যায় মেঘ অক প্রাণ না যায় মেঘ লং প্যান্ট হচ্ছে পোদাং।

0: মার্জুলং জিলাকে ডক্টর মিরমিলিতরণ পিরাপেন হুটবাং থ্রিসিরং বিপিয়েটুমাং বং এসু মিসেন পেন কাছেরাই কম থাকিয়া ফানি হচ্ছে পোদানাতুম আর্ড্রিক লম্প তাংতে আর্ড্রিক সেনা
1: অক প্রাণাজাই মেক কার্জুয়া তুমভান আন সেতামি কার্ডম নাং পাজির ইগলো পিনি নিলিতুম ইসু কোসনসি কাচেরাই কম নাং জিমা পুয়াপুথ্যাক চিহু চিপুৎপন জিয়াফান সি নিলিতুম লাদাক বর ইপনল লাসো আপুথ্যাক রেডিও কার্জুয়া রাদা তুমাফান কাপাচিনি জিয়াফান পুরা কার্বিয়াংলং বং ইনুত ডেন্টিস্ট ডক্টর মিরমিলি তেরন পিয়েফান সি নিলিতুম চোফাপন ইগলো লাসি নো নালাংলি নিলিতুম আমাইক্রোফোন আথেং নো নাং ইনি ট্যাংল তাংতে ডক্টর আপ্রাং সি আকাশবাণী দিফুয়াহিন পেন নাং লিফান সুরি সুরিয়া কার্ডম নাং পাজের ইগলো
2: কার্ডম
1: তাংতে ডক্টর আপ্রাং সি দিসু অফান কাচেরাই কম নাং জি পুয়াপুথাক নাং লি ক্লার্ডাক পেন থানপন ইগজিমা
2: আপ্রাং সি চোরোল নিলিফান লাসন মেসেনাজাই মেক নাকে পেক পনপত লাকে আহক ল ইলিটুম এমি থাঙাসো কোসন সে কাচেরাই কম্পন নাং জি মা পুলোতে ইটুম মাথা দামি ইলিটুম কেচো কি জুন পেনসি লাইকে সব ডিপেন্ড ইলিটুম কুপি সি কেচো মা কুপি সি কি জুন মা ইলিটুম ওভার অল হেলথ ইম্পর্টেন্সত কালি মোস্ট ইম্পর্টেন্ট মাথা দাম পামি কালো পুলোতে ইটুম ওরাল হেলথ সি বেশি ইম্পর্টেন্ট বিকজ নিলিটুম কুপি মা কেচো কি জুনকে লা ইংহো পেনসি কে পাপ্রাং জি মা টিডি লাসি ইংহো লং কেলিয়া সন আনলি হেলদি মেসেনা হরমুল পুলোতে অক এ প্রাণ ওভার অল হেলথ আনতা কেমি সেনাসন ইলিতুম চেথেক পনলংপো লাসি ওরাল ডিজিজ পুসিটামি ইলিতুম পেন প্রিভেন্ট করিডুন উনু লাসি কে চোকি জুন বাংকে চেলাং পন পামি কানাংপো
1: তাংতে আদুন্থু লাগে ইসু কেপা মেসেন জিয়া ফান কুপি পিএসআই ল কে ক্লেম পনাং
2: লাল ইসো পামিসেন জি আফান পুলোতে হেডি ফার্স্ট নিলিটুমকে কেক্লেম পনাং জি লাগে ফার্স্ট কেক্লেম নাং জি আসাই বাংকে ডেন্টাল ভিজিট বাংকে কুড়িবেক নাং পিলিটুম ডক্টর আঠেং নৌ পাতে বকদামসি হেডি নিলিটুম ওরাল চেক আপ কুড়ি নাং পো কুপিয়া কিসো সিদোমা ইলিটুম চিচিনি পো ননকে নীলিমিনা পুসিতামে নীলিতা নীলি মেক পেনকে চেচার চে নীলিং হোলং কুপি সিয়া কিসো কিদোমা লাকে নীলি চেচার চে লাসি নীলিটুম ডেন্টিস আলং দামসি চেক আপ কুড়ি পেন নীলিটুম চিচিনি পো কুপিয়া কেসো সি নিতুমকে দোমা লাপেনকে সেকেন্ড নিলিকি পুদামজি বাংকে স্কেলিং স্কেলিং কুপি লোপলতে এসো কাছে সাফা বাংকে ইলিটুম ক্লেম বেক নাংজি বিকজ হালাদাক স্টেনস ক্যালকুলাস ইলিটুমকে আর্নিবাং সে কেচোকি জুঞ্জি আপদ এসো লংকে নাঙ্গাচে রাবদুন লাহাই তুম দোকক টিটি লাসি লাহাই বাংকে নর্মেল ব্রাশিং পেনকে নিলিতুম পাকাক সে পাকাক উন এ ইলিতুম কো আনমা ব্রাশ কি করি লাকে এসো ভানসি আকে নাহক বাংকে হেডি নিলিতুম দো ইগ রং পো লাসি স্কেলিং বাংকে মাস ল এভরি সিক্স মান্থ চেম্বার লং হেডি ক্লিনিক লং দামসি লা এসো কে সাফা বাংকে ক্লেম্পন ভের নাংজি লা পেনকে কে থম বাংকে নীলি কে জংপঞ্জি লা বাংকে ব্রাশিং ব্রাশ বাংকে আনুটিন বাং ফুটিনটা ক্লেম লাকে আহক ল আনুটিনটা আদাব থোলো পুলোতে ব্রাশ কে মারি বাং সিনকে কে অংল আপ্রাং ইফু ইফি তোমা সন কালিল নোনা বাংকে ক্লেমলো বন সিতামে ব্রাশিং টা লাসন আসি ক্লেম নাইজি ডেট বাতাহিনী ক্লেম নাইজি আর্নি সিয়ালং আজো পেন আদাব লা পেন আজো আদাব ডিফারেন্স বাংকে লা দুইটা পেন ইম্পর্টেন্ট সিতামে হেদি আজো বাং সি বেশি ইম্পর্টেন্ট হিটুম ব্রাশ কে মারি নাংজি কে পিপতমা পুলোতে তুমলা আজো বাংকে লা ব্রাশ মারিল পুলোতে হেদি লা ইলি তুম ওরেল হাইজিন বাংকে মেনটেন পো লা পেন কে পে নাং ডেন্টাল প্রবলেম সাই বাংকে নিলিতুম লাপু জকপন পো ডেন্টাল প্রবলেম সাই বাংকে লাসে নারলো সিনি ইলিতুম কো আনমা কিচো কি জুন এংহো আর লো নাং বন জি মাটি লাসন এসো আলাসন আং ক্যাব লং হাই লাপো কে তের হরমু নাং জাং পো ইংকি নিলিতুম জো পাং থাং ব্রাশ মারি রে পেন্সিল লাপু সি মেক জাং দাম লট বলতে ডাকে এসো ইংকি কেচো লাহাই পাং চেং পো ইংকে ইংহো কামেন থু লাহাই নাং পাং চেং পো লাসে ব্রাশ বাংকে আর ডাবলি কুড়ি রে ডেট সিটা মে হেডে আজো বাংকে মাস ল আজো বাংকে ইম্পর্টেন্ট ব্রাশিং আজো বাং সে ইম্পর্টেন্ট বেশিকে লাসে লাহিনী বাংকে ইম্পর্টেন্ট ও ল
1: চোর ল আকো নীলি নাং আর জুদুন থু ওয়াই ফিট পো পামো পেন নাং লি নিংজে ল ইসো ইংকি কেচো লাপেন গাম ডিজে সাপু থাক নন মালম বিসি কে অং লাকে গাম ডিজিজ মাতে সোইংকি কেচো কেচো লং তুম দোপিক লাসি লাসো কেসো পুথা কোসন বেনসি কাছে পাজক উন
2: খালাংল লাসি নি লিমো পেন টা মেনশন পন ল দ্যাট গাম ডিজিজ লাকে আনুটিন বাং ফুটিন টা হেডি ননকে কমন ল লাকে নি লিমো পেন পুপন ল দ্যাট জিঞ্জাভাইটিস গাম ডিজিজ কে হেডি লা স্কেলিং লাহাই হেডি ইলিলা ইসু কাছে সাফা লাই কি করে দিন বেগ নামপো লাই যে সাফা করে দিন দে পোলোতে ইতমকে আর নিবাংসে কিছু কিছু নপত লাই আকেতে আর আনকে নাংবন লাপো ইসু লং নাংবন তাং লোপতে আঠাক শিলা গামসার লুসি হেডি লাই তুম নাং জাং থু বম্পো ইনকে গামসার লোকে

0: ব্রাশ টা পালুর উন এল লাসি লাহাই এঙ্কে আগাম সোয়েলিং টা দোলাপো এঙ্কে লাহাই আগাম সবাঙ্কে পিপিল চেপলাং পঙ্কে পুরা ক্যাং লাপো মাটি দি ক্যাং লাপো এঙ্কে কাহাই কামেন ঠু এং হো কামেন ঠু লাহাই তা দোলাপো লাপেনকে এঙ্কে আগাম স্পেন আসো এনেকে লাইক নর্মেল তোমা পোলোতে আসো পেন আগামস কে লাপু কাচেরা ব্লক সে তুমকে থেক লং বন সেটা আমি জিঞ্জাভাইটিস গাম ডিজিজ পোলোতে হেডি পিলো থেক লং জিলা আগামস কে পুরা ইনফ্লেম দেট পো মাটি দি ইনফ্লেম দেট পো এঙ্কে লাসো আসো পেন আগাম সবাঙ্কে চেরাপ অবিদেত পো হাল আগামস তা কে সোলো লাসি আগামস বাংকে পিজো পিজো পেন আর সো পেন হেডি লাপুচে ভাগ বম চে ভাগ বম পো আবের নাং সুনবম নাং সুনবম সে থেকলং পো আগামসাই বাংকে লা আর সো পেন আবের নাং সুনবম নাং সুনবম পো লাকে গামস রিসিশন পুসি নিতুম পু পো হেডি ইনকে আর সো বাংকে মোলাস কে কপিলো চেপলাং পো নিতুম জন সে ট্রিটমেন্ট করি রে বম লাং পুলোতে আর সো নাং হাই দুক দুনবম নাং হাই দুক দুনবম পো মোলাস কে ক্লোলাপ পো আর সো বাংসে লাকে ইসি ডিসঅ্যাডভান্টেজ লো গাম ডিজিজ বাংকে লাসি লাটা ইম্পর্টেন্ট পিক লো মাটি দি লাপেন কে ইসু ইঙ্কি কে চো পোসিতা মে লাটা লাহাই পেন সি ইলি তুম চিনি পন পো
1: ছোরল ডক্টর নাংলি ক্লার্ডাক পেন এথান পন পো তাংতে ডক্টর অসমারা তুম আফান আর্টা আবি পেন মক চুকে কাসু হেক পন লাভ লো পুলোতে মফি কুপিনে গিসু গাসন দোকক জিমা
0: কালাং লা বাংগে ইসি ইম্পর্টেন্ট কোয়েশন ল নালি দাং কারজু কালাং লা লাসি জং সে আরটা উই পিন পেন ও সোমার তুমা ফান্তা হেদি বিহেক জি হেক পেন আসো হেক দুন লাব লো পোলো তে হেদি কুপি ল ইসি কান হক বাংকে আলাং ও সোমার তুমাংকে মানে লাইক প্যারেন্টস তুমতা লাসি হেদি ফার্স্ট পেন লাং দুনাং জি কে চো কি জুন কুপি সি কে চো মা কুপি সি কি জুন মা লাপেন কে কো আন ব্রাশ করি মা কো আন আসো মানে আংহো চাহারুক মা লা লাং দুনাং জি কে চেং পেন সি লাসি লা ইংকি চো চো পোমাটি দি ইংকে নিতুম লং লাস্ট স্টেজ কে ভাং জি কে নিতুম জুনতু সেফ কুরি তা উন এ সেফ তা কুরি উন এ আন সি লা পেশেন্ট তুম ভান নিতুম ক্লিনিক লং আন হেডি লা তুম ভাং পো লা কে মানে অ্যাভারনেস কা ওয়ে পদলো হে লাসি লাসি আরটা ওয়ে পেন জং সি ব্লক ডুন লাবলো পলোটি ইসি ডিসঅ্যাডভান্টেজ ভাং কে নিতুম কে আসো ভাং কে হেনো লাপো নিতুম কে ব্লক ডুন লাপো আসো কে ভাং লাং বিকজ লা কে মক চুকা কা সো লাং আপত লা ভাং কে আকো পার্মানেন্ট আসো বাংকে ভাং চে ভাং টু পোহে আন্দা পার্মানেন্ট আসো কাছে ভাইং বাংকে মো মানে এলাইনমেন্ট নিমে দেট তাথে পেনাং আতুমকে হেডি কাপ্রেক ভাং টাপ আফি আঝাক পেশেন্ট তুমহানকে আফ্রাং ভাং পাচেত কালিতে আফি ভাং দেট লাসন ক্রাউডিং দো কক পো লাসে লো ইসি পেনকে এস্থেটিক্স তাংকে হেডি হেনো ডাক দিটি লাসে মো থেলো পুতে আকো কাপ্রেক কা ট্রিটমেন্ট লা ব্রেসেস ট্রিটমেন্ট পুতা দোমাটি দি লাহাই সে আকো ক্লেম থুনাং রং দিটি লাসে জং সি সেফ উন এলো লাসো পেশেন্ট ফান এঙ্গে লাইক লা ওসমার তুম ফান পুসিতামি হেডি অকল আসো কে হেকলে আ ট্রিটমেন্ট চট কালি লাসে জং সি ফার্স্ট আ সিমটমস জং সি প্যারেন্টস তুমলে চে থেক দুন লং লো পুতে মানে সোমার তুম আসো কেসু সন লাপু নাং চে থান লোপলোতে লাতুম হেম কে বিয়ারে নাং নিলো লাসন কোনানে ইংকি কাছে হো তাং হল আসন তা আর জুলং ও মাটি দি লাহাই পেন কে আকাম বিপেল লাসি ডক্টর তুম লং দাম সে ট্রিটমেন্ট ফার্স্ট সিমটমস নাং কাছে থান পে আও সোমার তুম নাং কাছে থান হোত পেন সি লা ডক্টর লং পো নাং পো লা পেন কে নিতুম জং সে আসো বাং সেফ উন লাং পলোতে নিলি তুম অকল আ ট্রিটমেন্ট কে আসো কে হেক চটকালি নিতুম সেফ উন লাং পোতে ফিলিং টা ক্লেম উন লাং মানে পিল আসো তা বাং দুন মে লাং পোজে নিতুম বাং দুন পোলা পেন কে আর সিটি ট্রিটমেন্ট পোতা দোলাং আর সিটি ট্রিটমেন্ট নিতুম কে ক্লেম ক্লেম কে জং সি আউ সো বাং আর তা আবেলাং নিঙ্কান ট্রক ট্রক্সি কালতে নার্কেপ লা আন্তা আবেলাং পোলোতে নিলিতুম আসো ব্লক দুন দে ওসমার তুম ভানকে নিতুম আর সিটি ট্রিটমেন্ট করি পেন সি লা সো আসো বাংকে মো আমি নাচে হাই দুক লোপ আন সি লা জং সে আসো হাই দুক দে লাং সেফ উন লাং পোতে নিতুম হেডি ফিলিং কালিতে আর সিটি ট্রিটমেন্ট পুইসি দো আসো কে সেফ দুন জি ফান লা নিতুম ক্লেম দে দা ফিট সি মো লাস্ট আন সি এক্সট্রাকশন মতে আসো কে হেক বাংকে লাস্ট অপশন কে বাং বাং লাসে আসো পেনাং আন মানে কো আন সি আসো কে বসাই উন মা লা বাংসে নিলি তুম ট্রাই করি নাং পো ওসমার পেন সি কে পাং চেং নাং পো লা পেন কে জং সি সেফ উন এ দেত লো আসো আ স্ট্রাকচার মাসে আবেলো পোলোতে ইংকে একদম মানে ইংকি কে চোবাং ইক বাং আন আন দোমাটি লা আন সেট আন পিন লো পোলোতে নিলি তুম ব্লক দেট জি আও সোলে আর তা হবে লাইক নিঙ্কান ফো বেতলাং নিঙ্কান ট্রক বেতলাং পুসিতে আমি হেডি জং সি লাসো সোফা নিতুম হেক দেয় লোপতি ইসি আর ট্রিটমেন্ট দোলাং লাটা স্পেস মেনটেনার স্পেস মেনটেনার কে কপি ল লা জুনটু নাপু সাইড বাই সাইড হেডি এক্সাম্পল সাইড বাই সাইড আসো দোলাং বলোতে লা মক চুকা আসো ব্যাং নিতুম হেক দুন চক লো বলোতে লা পার্মানেন্ট আসো মো কিপা ব্যাং ভেট জি ফান হেডি লাসো আর স্পেস নিতুম বি পিকক টি লাসি স্পেস মেনটেনার ইসি আর ট্রিটমেন্ট দো লালো
1: তাংতে ডক্টর লা আসো কেক লাপটি টিয়ে তোমা ফান আসো ব্রেসেস চেথন বেগনাং জিমা মাতে ব্রেসেস চেথন থে পিনতা পাকিং উন
0: কালাং ল জং সে আসো কে কেক আসন দো কক বলতে হেডি আসো কে কেক নন লাপেন কে আঝাক তুমকে আসো বাংকে আপ্রাং বাং ও কালিতে আফি লাপো আফি দো কক লাহায় আ কন্ডিশন

0: আমি আর টাইপস তো উমা দিদি আঝাক তুমি ফেক আসো কাছে ঠন তুমি দো নন বাং কে লাকে রিমুভেবল আলাম সি নাংলি ফানাংকার জুলো লাসে রিমুভেবল বাং পোলোতে কপিল নাংলি নাংলি নিং হাং হু চেঠন ঠুলং পো লাপেন কে নাংলি চেঠন ইং টুং টে পোলোতে আকো চে প্লক ঠু দেট পো লাসে লাসো আবাং কে হেডি রিমুভেবল পুলো লেন লাক বাং কে ইসিয়া ডেনচার পেন সিংলি তুমি কি পিপি দে ইসিয়া ডেনচার প্লেট পেন্সে হেডি আংহো আর লোলং কি পিপি আন্টা নন কে নিলু তুমি আন রিকমেন্ড করি রে বিকজ লাকুই কপিল রিমুভেবল আহাই বাঙ্গে হেডি মানে এংহো আর লো পা দো অং লো পোলোতে হেডি পিল আফি আন পোলোতে হেডি ক্যান্সার সন চেমান দে টিটি লাসি নন বাঙ্কে লানকে অ্যাডভান্স নিলে তুমি ফিক্স আসো কাছে থানা ব্যাংসি বেশি রিকমেন্ড করি অ্যাডভাইস করি পেশেন্ট তুমান লাসি পেনালি নাকার যু ইনফেকশন দো কক টিটি পুলাকে আহক ল জংসেলা রিমুভেবল মতে আর পি ডি বপু হেডি লাসো ডেনচার পেশেন্ট তুমান পিদুন লো বলতে হেডি নিলে তুমি অ্যাডভাইস কি করি পেশেন্ট তুমান দেন লা নার্লো সিনি দে লা নার্লো সিনি অর লাইক আজোট আমি লাহাই আসো কেছে থন মিল ইনকে আমেক জাং লো বলতে লাসো আসো নিতুম হেডি পেশেন্ট ফান আংহো পেন পাছে প্লক জক পো ইনকে আদুং হেডি হারলুং পেন লাং হে লাং পাবি পো লা পেন কে লাসো আডেনচার মাতে আসো আ প্লেট বাংকে ল্যাং আলং পানিম দেয়াতে দিল লা প্যানকে মানে আমি কে জ্যাং আহুত লাসন আঝাক তুমি কাপড়ে কাপড়ে কাকে সো দা দোকক টিটিমা টিটি লাসে লাসো সো মানে কাপাচে জয় যে দেয় যে ফান মানে কাপড়ে আ প্রবলেম পাবে দেয় যে ফানি তুম পাচ্ছে প্লক দেয় পো হারলুং প্যান ল্যাং লং ফেডি পাপা বিকক পো পুঠত আ দাবল পোলোতে লাসো সো পাচ্ছে অট পেন্সি ব্রাশ পাপা মারি বম লাসো সো ফান ব্রাশ মারি এট পুরা সাফা করি এট সে আকো কাপাচে ঠন ফানসি তুম অ্যাডভাইস কি পিপি লাসি জং সি লাহাই নিরি তুম কে কে থান না ইনস্ট্রাকশন জং সে পেশেন্ট তুম ক্লেম ক্লি আপরাটিং পেঞ্চে হেক দুন দে হা ডাকসে চিবি বেয়ার পুরা 24x7 তো ডাকসে চিবি বেয়ার পোলোতে লাকে কোনানে লা ডেনচার নানিলা পুনাং রত পা আক পা উক পতে আলসার সঞ্চে প্ল্যাং দেত পো ইনকে আলসার দা জং সে লিতুম ট্রিটমেন্ট এন্ডুন দে সন্দোয়াই মেডিসিন হাইতে এন্ডুন দে পোলোতে লতা মোলা সো আলসার বাংকে নামনেস সন্দা দুকক পা ইনকে লাসো নামনেস লিতুম কেচি থেকলং লো পোলোতে লাকে আখি নোকে সোসি দাম রং পো
1: পেনাঙ্গনা তুমি আসো আইরন দোক গাছ কোয়ানে ব্রাশ চিং থি সতা ক্যাক কে লাসি লাসো আসো কপা ক্যাক জিয়া ফান ডেন্টিস লং ব্যাং ইক বেগ নাং জিমা মতে হেম দোকটা চেপা মি উনা চা কং দোল
0: কালাং ল আইরন লি পুদাম লোপতে ফ্লোরাইড কে মুনিত আবাং লং কে আইরন কে দোবেগ নাং জি ফ্লোরাইড পোহর মু কে হেডি দোবেগ নাং জি লাসে এক্সেসিভ ফ্লোরাইড অং লো পুলোতে হেংনো আকো কম টু অং তা হেনো লাসি লাই কে ইলি তুমলা আনিবাং ব্রাশ কে মারি বম আর টুথপেস্ট হেডি লাসো টুথপেস্ট লং মাতা ফ্লোরাইড ডিপেন্ড করি কোয়ান কোয়ান সে কে নাং জি মা আজা জি মা পুথাই দি লাসি পিপল ল পুপুনি তুম অসমার তুম ফান আকলগেট লে কাপ্রেক আকে থি তোমা কলগেট লেকা প্রেক বুনি তুম পিপ সি পুপুমা আসো কে আসলে তুম মুনি তোমা ঠেক লং লং মা দিদি লাসি লাহাই পেন ল লা পেন কে লাহাইটা ডিপেন ও লো লাসি জং সে এক্সেসিভ ফ্লোরাইড লে এবাং লং দো কক লো পোলোতে সব হেনো পনরা পেট পো এ অকটা ল এ সোটা ল নালি নঙ্কার জুবাঙ্গি পুরা আইরন এ সো লং নাং বন ও লো পোলোতে কালাং ল লাকে আসো এড জো সন সি তুম ঠেক পন লং বোমা দিদি লাসি লাবাং কে নিলি তুম হেম কে দো পেন কে লাবাং কে চেপা কাক উন এ এলি তুম লং ভাং পেন আর ট্রিটমেন্ট দো পেক নাংলে কপি সিকে ক্লেম কাং তুমা লা বাংকে জংসে আইরন মাং দো উপরতে ইতুম আসো কেপা লক জি ফান্দা ইসিয়া ট্রিটমেন্ট দো লা পেন কে আসো জংসে ভিনিয়ার লগাই জি লাসন ক্যাব লগাই জি লাই সিতা মে আর ট্রিটমেন্ট দো ও আসো জংসে আকি এটা সঞ্চে থেকলং পতি তুম এস্থেটিক লুক হেদি পিডুন উন লালো লাসি হেম কে দো কক পেন কে লাসো আবার সাই বাংকে আবে
1: তাংতে ডক্টর লা আসো মুন পি মতে মোলার টিথ কে ভ্যাং কে ফ্যাক্টি টিয়া তুম দা দো লাসি লাসো আসো ব্লক জক পেন পিনি কিছু কাসিক সাকাসন দুজিমা
0: লালা আসো মুন পি তুমাকে হেডি আজহাক পেশেন্ট টু পেশেন্ট ভেরি করি লা হেডি আনুটিন বাং ফুটিন লে সেম পুকালি আজহাক তুমলংকে ফার্স্ট সেকেন্ড থার্ড মোলার আনটা কি ভাং দো কক টিটি লাপেন কে আজহাক তুমাকে ফার্স্ট পেন সেকেন্ড আন ভাং ছট টিটি আর তুমটা দো লাপেন কে নিল তুমফানাং আর জু ভাং দুটো পিপসে অকল ফার্স্ট পেন সেকেন্ড ভাং চল থার্ড উইজডম তো পিপসি ভাং ওয়ে দা টিটি লপো লাহাই নাং কার জু তুমটা দো লাসি লাকে আনুটি না বাং ফুটিন সি কাপ্রেক লাপেন কে ইংহো আর লো স্পেস দা ডিপেন্ড করি আসুমুন পি কে ভাং কেক ফাক টিটি তুমান আফান কে হেডি কপিল লাবাং কে আর স্পেস কাবে দেটা পটসি আংসং ভাঙুন এ দেটি দিল লাতুম বাংকে কে ভাং জি ফান আসাপ ওনাং বর ইপ আসাপ ওনাং ক্লাং চুন জটল আন্তা হোল বডি ব্যাংকে ভাঙুন এ দেটি দিল আংকুর আন বাংকে আর লো সি চিং থাংলিং দিটিল লাসি জং সি লাসন আ সিমটমস নিলি তুম লং দো পোলোতে লাকে ইংহো আর লো কি বিয়ারে জি আকাম সে আবেলো হালাকে থাং তা আকাম নাং পিপে আসো পুলে নিলি।

0: patches mang e continuous bom lo pote la ke cancer is long lead them that bo la ke cancer che plang nam vek bo hai duma ke pang kep la hai hedi hadak peni bom lo pote la ke cancer lead them that bo la pen ke ako e son do tulang pan masala ke cho la ke ili tum ta chini lo kovi kovi saini be jil hai ke cho pen ta hedi cho ver lo de saini do dun kok ma tidi la si cho dun ver lo pulote osmf lead them that ti la pen ke la ke pilo che plang po stiffness of mouth মানে ইংহো চিংপুন এডাত পো আর লো সি হেডি ইংহো সি ইলি হেডি রেস্ট্রিক্টেড মাউথ ওপেনিং দ্যাট পো ইলি ইংহো কাং কো বাং লা সো আ ওপেনিং বা নিতুম কম হেক পো ইতুম কোয়ান মা লা নর্মাল ওপেনিং কে দোলা আন্তা আবে দ্যাট ইটি লা সি নন লা ইন কেস লা সো আ প্রবলেম ইতুম ইংহো আলং জং সি লা ও এস এম এফ প্রবলেম দো ককলো পুলোতে কুপিল ইতুম ব্রাশ হাইতা মারিউন ইডেট পো লা পেন কে হুলা দেখ জং সি ইস সো আলং ইন কিয়াসন কে চোপা দে দো ককলো বনস তামি ইতুম ট্রিটমেন্ট আহাই ক্লেম দুন উন ইডেট পো আসো বাংকে মানে আংহো বাং চিংপুন ইডেট লো পুলোতে হাদাক আসো বাংকে বাই চান্স পেন কোনানি লাপো শার্পনেস পয়েন্টস অন দো ককলো পুলোতে কোনানি আড্ডে আলং হেদি লাপু হোডাক লাপু চিরত বম আসন দো কক পয়েন্টকে আলসার আসন চেমান দেট পোমাটি দিয়ে এনকে আলসার আসন কাছে মান লো বলতে ডাক্তার তুমি ট্রিটমেন্ট করে দু এ পুরোতে লাসো আলসারটা নামনেস আসন চেপ্লাং দেট পো এনকে মোলা নামনেস আলং আন কাছে প্লাং লং লো পুরোতে লাবাঙ্কে বিশিয়া খে নো ঠুলো লান বাঙ্কে মুন তুম হেদি ক্যান্সারেস চেমান উন দেট পো লাবাঙ্কে লাসে অরাল ক্যান্সারটা পেনাং তুমটা দোলো ইলি তুমটা থেক লং লো লাসে এতুম চেরে পোনাং জি লাহাইতা
1: তাংতে ডক্টর ইলি কাছে থানাং জিয়ালাম কি দো ইক পিকলাম সেতামি আপরালাম দো ইক কপত পিনি ইলি তুমলা পোয়ানলি চেথান ইক চলো না
0: ছোড়ল কার্ডম

0: লাপন অপর্ণা নেটু অপ্রাণা যায় মেঘালং পেন ডক্টর মিলমিলি তিরন পিলা পেন হুটবাং থ্রেসি রং পিপিয়া টমং বং ইসু কাছে রায়কম ইয়ালাম ঠে পোথাক চিউ চি পোদাং লুম আর দুই লং টাংল লাকে আকাশবাণী দীপু
1: মন কি বাত হ্যাঁ জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহী বিরাসত কি উম্মীদে নয় ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী ও দূরদর্শন কে সভি চ্যানেলো ও প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী কে মন কি বাত কা হিসা বন সকতে হ্যাঁ ইসকে লিয়ে আপ আপনে সুঝাও 24 জুলাই তক টোল ফ্রি নম্বর 1800-11-7800 पर रिकॉर्ड कर सकते हैं या फिर 1922 पर भी कॉल कर सकते हैं नमो ऐप या माई गॉव के ओपन फोरम में पोस्ट कर सकते हैं या पोस्ट बॉक्स नंबर 111 आकाशवाणी दिल्ली पर भेज सकते हैं तो याद रखें रविवार 26 जुलाई सुबह 11 बजे मन की बात
0: লাকে আকাশবাণী দীপু ননা দুন্থু না তুম কার্ডি রং যে যায় মেঘ লাকে ইংলিশ হলো না যায় মেঘ ইংলিশ হলো লং যায় মেঘ লং পেন বিন হিয়ার অল আ লংস পুরো বাংসলুন হানা মন্টানা কিলন লু না তুম আর্ড্রিক লং পোটাংতে আর্ড্রিক সিনা

Mimi ason simanpo, lasi osomar cheng thipker tang pu padokoklo. Arlo so sarnung angsong arluker tang, atheke, sarnung angsong karluke, arlo somar apan paron redet la penke, sopin suatuma panke, akun kawe pusi, ear data sonlo, lasi, arlo suatuma panke, sarnung angsong arluker tang pulo. Pili chen kertang, atheke, pili pulote ni sarpia so kalite injira sua pansipu. Pili kachen ki karbia tumke lai senem aron ason mandet po lasi karbia ron atang kapa me pon bom ji apansi bangso ker tang bikoklo piba athit block player ko uswa phan athak pen enjo ker tang atheke piba pen baking ahut angsong pen enjo ke chomankan ahut rugi hu mahotsi kapinchong la penan parta chumangkan ke kamnu pinak la so kachilon le potsi aker tang padokoklo an kichu hud hangjo ker tang atheki an kichu hud jong si hangjo lupulote mania bangke anjoy pangkek po la pen mania bangke pachi thuk po an ge aduk ki doji ke methang amatlo la si an kichu hud ke do clip nang ji pu afansi an kichu hud hangjo ker tang pu padokoklo sar saratum ki pu ke an kichu hud hangjo lote swag wo pricho ela pot pu bonsita la pu সোনালাম কালি আথেকে ও প্রিয়া ওয়েতে আন কিছু হুট জংহে লেহাং জোসিতা সকচো এত থেক থেলো আজু পে থাক কেরটাং আথেকে আজু অপর কি আহ না জেংদা থেকলং পামিমি আনপার কি থাক আতেংদা পাচিংবার থেক থে কাপাদু কে লাংনো দেখবো লাসি লাসুয়া ফানসি আজু পে থাক কেরটাং পুপাদো কগলো আজু চুচিং টিপ কেরটাং আথেকে ইচু কে আক ইক পিনাক লাসি আজু অপর কি চুয়া জেং থেকলং পারপে আজু অপর চু কাচিং টিপ কি আনারলো আসন আন আলন পাদো থেক থে লাসো পৎসি আজু চুচিং টিপ লং লে পুয়া কেরটাং পাদো ককলো ও সুমার নেমপো চো কেরটাং নিং লুদেন আপট পুপু আথেকে জংসি ও সুমার আফান লাসন থান থে পুলোতে কে টকডাং আনেম পো বি ও লোতে ও সুমার আতুম চং হুয়াত পো লাসি ওসুমার আফান নেমপো পাচং হুহে দেজিয়া পানসি নেমপো চোকেরটাং নিংলু দেজি পুপু জাকান দোকেরটাং সক ফি টেক থে দে আপট পুসি ক্রয়দাম ইলিকার বিয়া তুমকে বনটা লাসো আলাম কালি জাকান কে মুনিত কেদাম কেব্যাং আফান জংসি জাকান আলং মুনিত দোককলোতে কেদাম কেব্যাং আফান আসাব আকাশিক শাক ডোকক পো লাসি কেদাম কেব্যাং পাজয় কে জিয়া ফানসি জাকান দোকেরটাং সক ফি টেক থে দে আপট পুলো আথেকে সক ফি দেখে দে জি পুলোতে মাজকতা ক্রয় ক্রে দে জি পুয়াবং আবেলো সাংমান থিজক চোকের ট্যাং মেক আবে দে পট পুপু বনতালা সোয়ালাম কালি লাকে ওসমার আফান কেথাক কাংতুং তে কে বাই ইয়ালাম চট লাপু সঞ্জং সি ওসমার আফান থান থে পুলোতে ওসমার আতুম আফান পিপন পে দে জি পুকে ক্রয় ক্রে দে জি লাসি সাংমান থিজক চোলোতে মেক আবে দে জি পু ওসমার আতুম আফান কেথান চট ওসুমার ও আংরু চোকার ট্যাং পুকে ঠ্যাং আলাম আবে লাকে কার বিয়াতুম চোজুন কার্কলিয়া হুত মাতে হে মাংতার কাচিপা মিয়া হুত ও আপক আর লোকিদো আক কাবাহাক দু লাসুয়া অক হর কিজুন জিয়া ফানপুরা সারমার আতুম আক কিমি পেন পাংবইসি কাছুতুন পাদো দু মো কে চৌহুত ওসুমার আফান বাকপন দেডলো পুলোতে হর কিজুন আফান দরডে দেডপো লাপেন কে ওসুমার আতুমতা কে চোলং আসন পুলোতে নাং পিপে পুলোতে ক্রয় ক্রে লাসা কেরটাং পাদো ককলো আথেকে কেরটাং পুলোতে ওসুমার আতুমতা চোরচে পুদাম এডলোতে লাকে ইসি আংঠিন কেলাং নু আবিদি চট ওমুপ্লাং নক কাংরেং আহু থাকডুন কেরটাং আথেকে কার্বিয়াতুমকে ওমুপ্লাং নক আফানকে চমাসরাবো পুসিকি ইর লাসি ওমুপ্লাং নক কাংরেং আহু থাকডুন কেরটাং পুয়া কেরটাং বিককলো হেম কিমি আরলো বোলাংলো নাংদুত কেরটাং আথেকে হাকো হুটকে থেকেরিয়াতুমকে ব্যাং আফান কামিন তর আফান হাবিদ আবো নেপসি কিলোলো আপৎসি ননপুত আহেম কেমি আরলো বোলাংলো নাংলুত কেরটাং পুপু ক্রো আসর ও থেকলো আক চো কেরটাং তেরন আসর লোতেরন চোদেং কেরটাং তেরাং আসর ও তেরাং আক চো কেরটাং ইংটি কথার আতুম ও চেরক আক চো কেরটাং ইংটি হ্যান্ডশেক আতুম অকহি বংহম আক চো কেরটাং ইংহি আসর আর হি আরং এন কেরটাং তিমুং আসর ও মুম্পো আক চো কেরটাং বেদুম আতুম থাপ তক কেরটাং কিলিং আসর আতুম চেহ্যাং পাথি কেরটাং লাপেন আক তা চো কেরটাং
লাহাই আকের টং সার সার আুম কিবি তেকং কে কার বিয়াতুম আংবং কাছিপারে কে জয় কে জিয়াফান লাপেন নন পুত।

0: ইলিতুম ক্রয়বম।
1: লাপন আপন আনিটু জুতাং আজাই মেঘলং পেন ইলি জাতি রন পি পেন ইলি কার্বি তোমা লং কেরটাং রন পলাম থেকে পোথাক লামচুর কে থানা নাতুম আর্দ্রিক লং টাং লং লাকে আকাশবাণী দীপু।

লাকে আকাশপানী দীফু জাইমে কেবাং বোম লাকে এফ এম বেন লোপেন মেঘাহাট ফারু সিরাত বড় সের কেবলপেন নিউজ অন এফ লম্বেটা মেনাল তুম আর্টং এক্সি নন স্টুডিও ঘুরি পরফাইনার কেবরা মিনিট প্লিকের ফ প্লেং জি ডক ডকল পরফাইনার কেবরা মিনিট প্লিকের ফ প্লেং থাকতে দিল্লি পেন কপচিতা সামাচার সন্ধিয়া হিন্দিয়া লাম্পেন বিরটা নাতুম আর্টিক লম্প আদন্টু প্রফাইসর কেপ্লেং থাকতে দিল্লি পেন কপচিতা নিউজ এট নাইন ইংলিশ লাম্পেন বিরটা নাতুম আর্টিক লম্পো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু নন্থু নাতম কার্ডিরংজি লাকে লামজির লামজির যাই লংপেন মাইক্রো স্মল এন্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ পোলাম থেকে পোতা হুনমিলি ক্রপি পেন লামজির কে থানা আতম আর জুই লংপ তাকতে আর জুই সেনা
3: অপ্রাংসি রেডিও কার্যকে

আনারারা ফান্সিতামি নীলিহীন প্যান কার্ডম পাচি রেগলো কার্ডম পিনি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ আপুথাক নীলি থানপঞ্জিয়া ফান্সি চিসিক পনলো মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ মতে আসো আসা লাপেন থে মুচত গড়খনা মুখাকে পীরঠে খিদাত আময়ার বুংলো পুসি হগলো লাসি লাহাই পেন্সি পীরঠে আদাং চকি চকা মামো 90% আকেরাপ কেলং লাপেন হেম হং থু কেলং বরেং আবরা সায়া ফান্তা আকেরাপ থে তানপু পুদাম উন ইন্ডিয়া আদেদ আলং মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আতুম কেলং পেন 40% কাপাদা মাজয়নে কুটি ট্রক পিপন লংলো মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আলং আলং তুম আরে সিম পেন কেক্লেম কেদাম লাপেন নিংকান এসেক কাচে পাচয় মাতে টার্ন ওভার আং ডেং পেনসি কাপাং থেক ই গভর্নমেন্টস অফ ইন্ডিয়া আহিন পেন কেক্লেম কেদাম লাপেন নিংকান এসেক কাপাচয় লাপেন প্রেকজাম প্রেকজাম চকি চকাম আতুম আফান কিক্রয় আংথেক কিপিজি পু লাহাই আলাম আলাম চাক পেন্সি আংদেং থানপন ওয়েটলো মাইক্রো এন্টারপ্রাইজ লাকে কিবিনাইলো লাসো আলংকে বাংকেপ আবাং ফু আনসি চিংরুম পেন ক্লেম দাম উঞ্জি হামফাং আলং চকি চকাম আমো আসো আসা পেন থেমুচর আতুম মিথাং ইখি দেট পেন পাংনি সি মিথাং আলে আফান কেক্লেম কাবর ই পনথেকলং বাংফোকে পেন সোসেচেট কাচেরাপ মাইক্রো স্মল এন্টারপ্রাইজ আমুখা কিখি কেখান পন আলং মিথাং আকেং কাচারজাপ উন্তা দোলো হামফাং আলং খিদাত কোসন সি কাপাং চো নাংজিমা লাহাই আপুথাক চুকি চুকাম পেন মিথাং জুং জুং আকেরাপ কেলং জিয়াওয়ার সাই রিপন উন বাংসো আং থেকে তেবক তেরাই আই হিথি আলং বেথে চোজর চোলাং আওয়ার সাইতা দোলো মিডিয়াম এন্টারপ্রাইজেস বুলোতে বাং ফারোহিনী রা ফোকে বা কামনি রাতুম আফান পাংরুম পন উন আফান সি কিপুদাম মিডিয়াম এন্টারপ্রাইজেস আতুম আলং খিদাত কাপাদাম লাপেন কসন সি আলে কেলং জিমা বাংসো আপুথা কাবর ইপন থেকলং আসু লাপেন আংবং আকার খানা আতুম মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস আহিন পেন আংবং চুকি চোকাম পেন আলে কেলং লাকে চেপাদর প্লুপ কে উন এ বনতা মিথাং চুকি চোকাম আমু ইসি আং দেং আলং আনকে পালে দাম উন স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আর জে আমুমাং দেট পি আর লো কাচি ক্লাং আনপার্টা বিরথে আদাং আলং ওয়ার্ল্ড ব্যাংক ও ইসিডি ইউরোপিয়ান ইউনিয়ন ইউএনও আলং আন কাচেপার জে দুন আওয়ার সাই তাদু কোমাতনে পিরথে আদাং আলং চুকি চকা মামু পেনাং আনথে দুং এম এস ই আতুম থে দুং আ কোম্পানি পেন আনপার্টা কিয়ং দুং আতুম আফান বোরেং আওয়ার সাই পিপনলং পিরথে আদাং আলং কাদো কাবে আ কোম্পানি আংবং পেন মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আতুম আফাইকে 90% লাপেন আথাক আংদেং আন কিদুন আফাইকে 50% সোসেদো লাবাংসো আং থেকে ইউরোপিয়ান ইউনিয়ন আলংকে 99% আতুমকে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বিনাক অস্ট্রেলিয়া দেড় আলং মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আফাই লাংদামলোতে 98% লাকে হেম আলং কেলং জিডিপি পেন ফান্থম এফান আন লাংপন মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ লাসন থাক থাক চকি চকাম আতুম আফান আরডিপি পেন থেদুং আ কোম্পানি পেন আনপার্টা কিয়ংদুং আতুম আফান পেনাং আন আওয়ার সাইকিমে পিপন লং মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ আলং আমেন চিবি দুন পেন আওয়ার সাই চো এন দুন জি আফান আসন আসন আহরমু হরতার কাচিসিক কেনাংসত লাপেন আসন আসন কাবুনাই পেন ডাংলক সিতামে আওয়ার সাই লংপঞ্জি মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ লাকি ইসি এমিথাং ফান আলে কাচু এনজি আফানসি পানং পনলো আসো আসা লাপেন আংবং আকার খানা আতুম পিরথে আদাং চুকি চোকাম আময় আর বুংলো লাহাই চুকি চোকাম আজয়নে পেন চোজর চোলাং আফান কাচেরাপ দুন লাপেন কাংবাই পেন কেরেং উন মাতে খিদাত কাপাং চো আলং থেতান আকেরাপ বিনং নন আপর পিরথে আদাং আলং চুকি চোকাম হামফাং লাপেন চবুচ

আদুন টু নাহলে তুমি কার্জুলং জিয়া লামার জানাকে লেখা লামার জানা লংপেন প্রেম তেরাং পেন কিলুন নাং কার্লি আজয় নেই পুলো মাংসালু নাং তুম আর্জুয়েক লংপো তাংতে আর্জুয়েক সিনাং।

কারবি লামার জানা লুন যাই বেগলং পেন আদুন টু না তুম কার্জ লং জি লামার জানা কে দন বারেম দন বারেম লামার জানা লং পেন মিনুটিং যাই পি কিলুন নাং মেন পুল মাংস লু না তুম আর্জুক লং পো তাংতে আর্জুক সঙ্গে আলাং কিলুন আলুন